0: শ্রোতা বন্ধুরা, আমি রুনা। আপনারা শুনছেন আলাপ অ্যাডিলেডের 101.5 FM এর রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেড। আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আমাদের এই মাসের মে মাসের ফার্স্ট রবিবারের দুপুরবেলা আমাদের প্রোগ্রাম হয়। তো আমরা আজকে অবকাশ করব মাদার্স ডে। আমাদের আজকের থিম হচ্ছে মাতৃত্বের পথ চলা, সময় বদলায় অনুভূতি থাকে কিন্তু একই, এই থিমের উপরে আজকে আমরা কথা বলব। আজকে শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে আমরা দুই মাকে পেয়েছি, একজন খুব জাস্ট বাচ্চা, খুব অল্প বয়স, সংযুক্তা আর মধুশ্রী। তো আমরা ওদের সাথে, দুজনের সাথে কথা বলবো, দেখবো যে ওদের যে অনুভূতি, ওদের যে এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা শুনবো। আমরা কিছু লাইট মোমেন্ট শেয়ার করব, কিছু কথা বলবো, চ্যালেঞ্জ, তারপরে বিভিন্ন অনেক কিছু টপিক নিয়ে। চলুন আজকে আমরা একটু আমার গেস্টদের আমরা জানি, ও গেস্টদের ব্যাপারে একটু শুনি। সংযুক্তা, কেমন আছো?
1: ভালো আছি রুনাদি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম সংযুক্তা। আই হ্যাভ আ ডটার হু ইজ লাইক 5 ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ রুনাদি সো মাচ ফর ইনভাইটিং, এন্ড হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ডিসকাশন।
0: থ্যাংক ইউ সংযুক্তা। আমি হ্যাঁ জানি, আমি নতুন মম এই কারণে বলতে চাইলাম, বিকজ আমাদের রেসপেক্টে আমাদের বাচ্চারা তো এখন ইউনিতে, মধুশ্রীর বাচ্চাও ইউনিতে, তো সেই রেসপেক্টে আমি বলতে চাইলাম যে তুমি একদমই ছোট না। এখানে আমাদের সাথে মধুশ্রী আছে। মধুশ্রী, একটু যা শ্রোতা বন্ধুদের হ্যালো বলো।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আগেও মাদার্স ডে প্রোগ্রাম করেছি গত বছর, আর আমি সোনালীদির সাথে, রুনাও ছিল রেকর্ডিং এ, আর আমাদের মাদার্স ডে প্রোগ্রামটা গত বছর অ্যাওয়ার্ড পেয়েছিল। থ্যাংক ইউ।
0: আমি সংযুক্তার সাথে আজকে একটু কিছু কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সংযুক্তা, একটা কথা বলো, তুমি যেহেতু, মানে অফকোর্স তুমি বলে দিলে যে তুমি সবে মা হওনি, তুমি অলরেডি

0: সংসারের জন্য মা হলে তখন মানে এক্স্যাক্টলি কোন কোন ব্যাপার তোমাকে খুব অবাক করেছিল, তুমি যদি একটু শেয়ার করো শ্রোতা বন্ধুদের সাথে?
1: সবচেয়ে বড় চেঞ্জ যেটা আমি দেখলাম নিজের মধ্যে, আই থিঙ্ক দ্যাট উড বি লাইক ডেফিনেশন অফ লাভ, আই উড সে দ্য ডেপথ অফ অল দ্য ইমোশনস এন্ড ফিলিংস, আই থিঙ্ক ওইটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। লাইক আগে আই থিঙ্ক ইটস উই আর মাচ মোর সেলফ সেন্টার্ড, উই ওনলি থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলভস, বাট একবার ওয়ান্স ইউ হ্যাভ আ চাইল্ড আই থিঙ্ক ওই সব ডেফিনেশন গুলো একদম চেঞ্জ হয়ে যায়। ইটস পার্সন অ্যান্ড আই থিঙ্ক অনেক পজিটিভস অনেক নেগেটিভস, আই উড সে লাইক দে আর ইউর বিগেস্ট স্ট্রেংথ, বাট অ্যাট দ্য সেম টাইম লাইক ইউ নো দে আর ইউর বিগেস্ট উইকনেস as well. You are just so protective about them all the time and you want the best for them for everything, and like everything revolves around them. At least like now my life entirely revolves around my daughter. Like, you know, like kon restaurant e khete jabo theke kothay ghurte jabo, everything is like, you know, what my daughter would enjoy more. So I think that has been a big change in that entire perception.
0: Thik bolecho, oi je tumi je bolle na je love, mane mone hoy je jano tomar je ager je self ar যে যখন মা হলে তোমার সেলফটা পুরো চেঞ্জ হয়ে গেল মনে হলো, তাই না? তুমি একটা কথা বলো তো, এই যে আইডেন্টিটি চেঞ্জটা যে হয়, তুমি যেটা একদম রাইটলি বললে, এটার ব্যাপারে তোমার তোমার কি রিফ্লেকশন? পরেও সংযুক্তা, কিন্তু একটু আইডেন্টিটি যে শিফট হলো সেটা তুমি যদি কিছু বলতে চাও।
1: আই থিঙ্ক যেমন বলে যে চিলড্রেন লাইক কিডস ওয়েন দে আর বর্ন দে ডোন্ট কাউন্ট উইথ আ ম্যানুয়াল, বাট আই ফিল মামস দে হ্যাভ দ্যাট ম্যানুয়াল সামওয়্যার ইনসাইড দেম, লাইক ইউ বি ইট ইউ কল ইট হরমোনস, বি ইট ইউ কল ডিএনএ, হোয়াট এভার ইট ইজ, লাইক you know, you just know what you want to do for your child, and like I said before, like everything is, you know, around bachar ki konta better hobe ki hobe. So I think the identity shift wise, jemon bolchilam je everything what they would want to do, I think that depth of that, you know, all the feelings and emotions, they change to a big extent. I think that has been very profound for me, that has been a very different experience for me. Like age jemon I would say like সবকিছু উড বি লাইক আই উড বি ডুইং ফর মাই সেলফ, অর ইউনো প্রায়োরিটিজ আই উড সে ভীষণ চেঞ্জ হয়ে যায়। লাইক আগে যেমন ছিল কি ইট ইজ মি, ইউনো প্যারেন্টস একসময়, তারপরে ইউনো ইয়র হাজবেন্ড, ইয়র পার্টনার, বাট একবার আই থিঙ্ক ওয়ান্স আ চাইল্ড কামস ইন টু ইয়র লাইফ, লাইক সবকিছু পিছনে চলে যায়, অ্যান্ড দেন ইউনো ইয়র চাইল্ড বিকামস নাম্বার ওয়ান প্রায়োরিটি। অ্যান্ড ইভেন উইথ আই উড সে ইভেন উইথ ওয়ার্ক দ্যাট হ্যাপেন্স, লাইক যেমন রিসেন্টলি এখন যেমন স্কুল হলিডেজ চলছিল, অ্যান্ড আগে আমি কখনো ভাবতে পারতাম না যে you know quarter one I will be taking days off and you know just going for a movie with like you know taking days off, I would not ever have thought about that. But akon I think like you know I feel ki that is very important. Like kodin age I was talking to a neighbor of mine and she out of nowhere said that our child is a couple of years older than my daughter, like around 8, and she was saying ki for me it's like I just realized one day ki I have maximum another 10 summers left with my child. And I think that was very profound for me. Like that changed my perspective a lot, that this is my priority, because we have very limited amount of time with our children. Tarpore once they leave the nest abar you are at your own. So I think shei jonno it's like you know your priorities change.
0: Sanjita tumi koto ta advanced thinking tomar ekhon dekho, tumi shobe 5 bochorer bachcha ar tumi ekhon koto advanced bhabcho. Acha tumi je je point gulo bolle amra ashbo sheigulo ekdom in depth e cholun amra ekta cholo amra ekta sundor gaan শুনি, হ্যাঁ, এই মায়ের উপরে, গানের পরে ফিরে আসবো।

0: এই মিষ্টি গানটি আপনারা শুনছিলেন গুগলি মুভি থেকে, সিঙ্গার মধুরা ভট্টাচার্য্য, লিরিক্স রিতম সেন, মিউজিক ডিরেক্টর স্যাভি, গান মা।
1: সংযুক্তা, তোমার সাথে কথা বলছিলাম গানের আগে যে আইডেন্টিটি শিফট, কিভাবে নিজেকে যে নিজের রিফ্লেকশন মানে দেখা, মানে চেঞ্জড যে তুমি সেটা দেখা, তো আমার একটু জানতে ইচ্ছা করছে যে তুমি এমন একটা মোমেন্ট বলো যে ধরো তোমার বাচ্চার সাথে খুব একটা মানে ঘনিষ্ঠ মুহূর্ত, যেটা যেটা তুমি সারা লাইফেও ভুলবে না, মানে চেষ্টা করলেও ভুলবে না।
2: রোজা দিয়ে আগুচ্ছে কি অবভিয়াসলি অনেক অনেক এরকম মোমেন্টস, লাইক ইউনো ফ্রম ডে ওয়ান প্রচুর এরকম মোমেন্টস। আই থিঙ্ক মোস্ট লাইক অনেক অনেক স্পেশাল মোমেন্টস আই উড সে, লাইক ইউনো ফার্স্ট টাইম হোল্ডিং হার, দ্যাট ওয়াজ অবভিয়াসলি সামথিং দ্যাট আই ক্যান নেভার ফরগেট। ইভেন বিফোর দ্যাট, যখন লাইক তোমার স্ক্যান ইয়া হোয়াট এভার হ্যাপেন্স অ্যান্ড ইউ হিয়ার দ্য হার্ট বিট ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড আই থিঙ্ক এখনো ইফ আই ক্লোজ মাই আইজ আই ক্যান অ্যাকচুয়ালি হিয়ার দ্যাট হার্ট বিট সাউন্ড। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ মাই চাইল্ড, সো ভেরি স্পেশাল। বাট তাছাড়াও আই থিঙ্ক অনেক অনেক মুহূর্ত, লাইক so many times that you spend together, like chote chote jinis that gives them so much of happiness, be it like a you know cup of ice cream, you're spending some time with your pet and your child. I think those are so many, there are so many beautiful moments that we have created together.
1: মানে একটা করে বার করা যায় না বলো, এত মোমেন্ট একসাথে শেয়ার করা যে তুমি মানে মনে হয় যেন সবগুলো। আর তুমি যেটা বললে না যে প্রথম জন্মাবার পরের যে মোমেন্টটা, সত্যি সেটা মানে এত সারপ্রাইজ, আর সেটাই এত প্রিশিয়াস মোমেন্ট একটা।
2: আরেকটা মজার কথা উইথ দ্যাট ইজ লাইক প্রথম এক দু বছর তো আই থিঙ্ক ইট ওয়াজ আ ব্লার, লাইক ল্যাক অফ স্লিপের জন্য তো আই থিঙ্ক অনেক মোমেন্টস ভুলে গেছি, বাট আই থিঙ্ক লাইক না ওরকম একটা কিছু স্পেশাল তো নয়, আই থিঙ্ক প্রচুর প্রচুর স্পেশাল মোমেন্টস
1: আছে। মনে করো একটা যদি অ্যালবাম বানানো যেত তাহলে হয়তো একটা ছবির অ্যালবাম হয়ে যেত, তাই না? এত এত স্মৃতি। আচ্ছা, আমি এখন একটু মধুশ্রীর সাথে কথা বলবো, আর মধুশ্রী নিজে কাজ করে তো বিজি থাকে। আমি এই সংযুক্তের সাথে যেটা বলছিলাম যে স্মৃতি মানে ভালো স্মৃতি, ফিরে তাকানো স্মৃতি, তোমার মধুশ্রী তোমার সন্তান মানে তোমার বাচ্চাদের কোনো এরকম স্মৃতি যেটা ধরো তোমার তোমাকে কোনো সময় ভুলবে না, এটা একটা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু শোনাও।
3: থ্যাংক ইউ রুনা, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের এই কথোপকথন আমাদের মাতৃত্বের দিন নিয়ে ভালো লাগছে শুনতে। আশা করি আপনারা সংযুক্তা রুনার আমার এক্সপিরিয়েন্স গুলো এনজয় করবেন। আমার অনেক অনেক মুহূর্ত মনে পড়ে, অনেক স্মৃতি আছে আমার বাচ্চাদের সাথে। আমার মেয়ের এখন বয়স 19, ছেলের বয়স 14। আমরা যখন আমাদের নতুন বাড়িতে মুভ করি তখন 12 বছর আগে, আমার মেয়ে একটু বড় ছিল, ছেলে মাত্র 2 বছর বয়স তখন। নতুন বাড়িতে মুভ করার পরে আমাদের বাড়িতে অনেক মানে বাগান আছে, গাছপালা আছে। আমার মেয়ে মেঘা একটা ছোট্ট মানে কাগজের রুম বানিয়ে একটা ছোট্ট ক্যাটারপিলার কালেক্ট করেছিল বাগান থেকে, এন্ড ওরা দুজনে মিলে ওটাকে বাড়ির মধ্যে রেখে জল দিয়ে তার মধ্যে ছোট ছোট ঘাস দিয়ে ওটাকে ধীরে ধীরে ধীরে ধীরে কিভাবে বাটারফ্লাই কয়েকদিনের মধ্যে ওটাকে ট্রান্সফর্ম
1: ওটা কত সারপ্রাইজিং একটা ব্যাপার বলো, যে তুমি কখনো আশাই করনি যে তোমার যে ছোট বাচ্চারা অতটা একটা ডেপথে ভাববে যে একটা ছোট ক্যাটারপিলার তারও একটা বাড়ি চাই, তাই না? থ্যাংক ইউ মধুশ্রী শেয়ার করলে। এটা একটা কথা বলো তো, আমরা আস্তে আস্তে একটু অন্যদিকে এখন ডিসকাশনটা এগোবো, তার আগে একটা জাস্ট ছোট একটা জিনিস জানতে ইচ্ছা করছিল। মনে করো তুমি যেহেতু অনেকদিন, তুমি বললে বাচ্চা টিনেজার দুজনেই, তো এই যে বড় হচ্ছে যখন বাচ্চারা, তখন তুমি কি নোটিস করেছো যে তোমার যে মাতৃত্বের একটা যে ডাইমেনশন কিভাবে চেঞ্জ হচ্ছে, আর সেটা মানে কিরকম রেটে মানে চেঞ্জ হচ্ছে, বদলাচ্ছে কিরকম ভাবে, আর সেটা কিভাবে ধরো কোপ করেছো?
3: থ্যাংক ইউ রুনা। আমার বলতে গেলে মাতৃত্বের অনুভূতি বলবো যে যখন কোনো মানে মেয়ে মা হয় তখন মনে হয় প্রত্যেকটা অধ্যায়ই তাদের কাছে খুব স্পেশাল। সে একদম বেবি থেকে তাকে ফার্স্ট হোল্ড করার থেকে তাকে বড় করা, আর বড় হয়ে গিয়েও তাদের যখন সংসার হয়ে যায় নিজের, তখনও মনে হয় যে সেটাও একটা অন্যরকম অধ্যায়, অ্যাগেন বিউটিফুল অ্যান্ড ছোট ছোট চ্যালেঞ্জেস ধরো প্রত্যেক মানে মানুষের সাথেই আসে, সেটা মাতৃত্ব বলো, পিতৃত্ব বলো, বা মানে সব সবকিছুতেই সমস্ত জীবনের মানে সমস্ত মুহূর্তেই চ্যালেঞ্জেস আসে। বাচ্চাদের সাথে যেটা হয়, যখন বাচ্চারা ছোট থাকে তখন যেটা আমাদের চ্যালেঞ্জেস থাকে এটা শারীরিক চ্যালেঞ্জ। তখন ওই ওদের হামাগুড়ি দেওয়া, ওদের ফিট করানো, ওদের সবকিছু চেঞ্জ করা, ওদের স্নান করানো, সমস্ত কিছু। আর ধীরে ধীরে যখন ওরা বড় হয়, স্কুলে যায়, টিনেজার হতে শুরু করে, তখন আসে একটা শারীরিক চ্যালেঞ্জ তো থাকেই, বাট ওটা কমে গিয়ে তখন মেন্টাল চ্যালেঞ্জ একটু বেড়ে যায়। কেননা বাচ্চারা বড় হতে থাকে, তাদের মতামত দিতে শেখে, আমাদের সাথে তারাও চেষ্টা করে যে তাদেরও কি মতামত সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। আর টিনেজারদের সাথে যেটা আমি খেয়াল করেছি, যেটা হচ্ছে কি রেসপেক্ট, যখন ওরা ছোট বাচ্চা থাকে আমরা ওদের ধমকাচ্ছি, বলছি কিছু, আর একটু স্ট্রিক্ট হচ্ছি, ওরা খুব তাড়াতাড়ি শুনে নেয়, বিকজ তখন ওদের ব্রেন ডেভেলপমেন্টটা অতটা মানে নট টু অ্যাডাল্টহুড ইয়েট। কিন্তু যখন ওরা অ্যাডাল্টহুডের দিকে যায় তখন ওরা ফিল করে আমরা উই শুড লিসেন টু দেম অলসো, তো ওই রেসপেক্ট ওরা চায় যে দে ডিজার্ভ ইট। অ্যান্ড আমরা যদি ওটা দিয়ে ওদের সমস্ত আলোচনার সাথে, মানে ছোট ছোট আলোচনা, আজকে কি খাওয়া হবে, আজকে আমরা এখানে যাব, বা আমাদের উইকেন্ডে কি প্ল্যান, এগুলো যদি ওদেরকে একসঙ্গে আলোচনা করি ওদের সাথে নিয়ে, তাহলে ওরা খুব খুশি হয় দেখেছি। আর যদি কিছু আমি আমার নিজের মেয়ের সাথে এক্সপিরিয়েন্স করেছি, যদি আমরা কিছু ইনফরমেশন দিতে ভুলে যাই, দেন দে থিঙ্ক কি ওকে আমরা হয়তো কেয়ার করছি না অতটা, বা বেবি ভাবছি, তখন তারা একটু রেবেলিয়াস হয়ে যায় বা একটু রেগে যায়। তো এই ছোট ছোট চ্যালেঞ্জেস গুলো আসতে থাকে। আমরা যারা মানে এখানে যারা বড় হচ্ছি, বিশেষ করে অ্যাডিলেডে, আর আমাদের চাইল্ডহুড কেটেছে ইন্ডিয়াতে, তো আমাদের সাথে এই প্রবলেমগুলো আরো বেশি হয়, বিকজ আমরা একটা মাইন্ডসেট দেখেছি যে আমাদের বাবা মার সাথে আমরা কিভাবে বড় হয়েছি। আমরা চেষ্টা করি সেই মাইন্ডসেট দিয়ে আমাদের বাচ্চাদের বড় করতে, বাট আমাদের বাচ্চারা সেটা কতটা নিতে পারছে সেটাই একটা মেন চ্যালেঞ্জের দিকে। এটা একটা একটা গভীর ডিসকাশন আমার মনে হয়, এটা অ্যাকচুয়ালি ডিসকাস করতে গেলে প্রত্যেকের লাইফে এত এত মানে কথা বেরিয়ে আসে যে এটা অনেক মানে সময় লাগবে,
1: আরেকটা অধ্যায় হবে,
3: আরেকটা অধ্যায় হ্যাঁ আরেকটা অধ্যায় হবে, আরো এক ঘন্টা রেডিও প্রোগ্রাম হয়ে যাবে। এবার একটা গানের ব্রেক নেওয়া যায় নাকি?
1: অবশ্যই, আমরা এখন একটা গানের ব্রেক নিই।

0: এই গানটি শুনছিলেন সংসারের ইতিকথা মুভি থেকে, কথা সরল গুহ, সুর শ্যামল মিত্র, গানটি গেয়েছেন শ্যামল মিত্র নিজে।
1: গানের ব্রেকের পরে ফিরে আসলাম। আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। আমার সাথে আছে আজকের আমাদের অতিথি সংযুক্তা আর মধুশ্রী। আমি এবারে ব্রেকের আগে আমরা মধুশ্রীর সাথে একটু কথা বলছিলাম, সেখানে আমরা একটা মানে আমরা যেমন একটা মাতৃত্বের বিভিন্ন দিক দেখতে পাচ্ছিলাম, সেরকম কিছু যে পজিটিভ দিক, কিছুটা নেগেটিভ বলবো না, মানে চ্যালেঞ্জ, সেগুলোকে কিভাবে ওভারকাম করা। তো আমি এবারে সংযুক্তার সাথে একটু কথা বলবো যে মানে আমরা তো সংযুক্তার থেকে শুনলাম যে ওই মানে যে ভালো মানে খুব সুন্দর গভীর যে মোমেন্টগুলো ও যেগুলো ভুলতে পারে না বাচ্চার সাথে, সেরকম কত মাল্টিপল আছে। এবারে একটা অন্য ডাইমেনশনে যাই, সংযুক্ত আমরা ডিসকাস করেছি যে আইডেন্টিটি শিফট হয়, তো তুমি তোমার যে এই বাচ্চা বড় করার লাস্ট 5 বছরের যে এক্সপিরিয়েন্স, তাতে কি কি স্পেসিফিক ধরো চ্যালেঞ্জ তুমি পেয়েছো এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছো?
2: Thanks, Runadi. Well, আমি বলবো যে okay, so I'll tell you like my birth story. So my daughter, she was like a perfect COVID baby, right? তো যেদিনকে আমরা জানতে পারলাম যে like, you know, we are pregnant, তার 5 দিনের মধ্যে the borders closed, right? So, তো like we did not have any help from home. And ironically, both আমি and my husband, we are like the youngest at home. So literally, দুজনে life এ কোনোদিনও কোনো বাচ্চা দেখিনি. And then out one fine day after like, you know, namash pade, I am like a baby was handed over to us. Best, this is your baby. And I think this is also like my husband has recorded it on video and I hope my daughter never finds that. But first time jokho nurse amar hate amar meke diyechilo dhorbar jonno, I literally said, no, I don't want to hold her. And she was like, why? And I was like, yeah, I'm worried that I'm going to drop her. And she was like, you know what, it's your child, one day you have to hold her, so you rather do it now taki jodi drop ho gaya to we will help you out. So I think so that was a like, you know, from not seeing any child or never been very close to any child to suddenly one day being responsible for this little life, that is a huge responsibility. And I would say of course for the mother but also for the father, because both of you jokhon family nei both of you are equally responsible for the child. So yeah, so that has been a long journey from there, but I think it's always like, you know, lessons learned every day ekta notun kichu shekha, and it's always through experiences. But ha oi ar ki mane cholte thake, change hote thake, onek kichu shikhechi amra, like and I think like they say, like maybe second child is much more easier because you know you have already been a mother. But with first child, I think onek kichu, like prothom bar everything is very different and new, to tar sathe sathe ar ki sob kichu shekha.
1: একদম ঠিক বলেছো। এই যে ছোট ছোট তুমি যে অভিজ্ঞতা বললে, যে একটা ঘটনা বললে, যে তুমি হঠাৎ করে মনে হয় না যে কেউ একটা তোমার হাতে একটা বড় একটা হ্যাম্পার ব্যাগ দিচ্ছে একদম ফুল উইথ রেসপন্সিবিলিটি, এন্ড ইউ সাডেনলি লাইক হোয়াট, দেন স্লোলি তুমি কি আস্তে আস্তে বুঝতে পারছো যে হ্যাঁ এটা তোমার রেসপন্সিবিলিটি, তোমাকেই বড় করতে হবে, তোমাকেই স্নান করাতে হবে। আমার মনে আছে সংযুক্তা মধুশ্রী আমরা সবাই গেছিলাম, আর কিভাবে সেই ফার্স্ট স্নান করানো, মধুশ্রীর কথা উঠতে আমি মধুশ্রীর সাথে একটু একটু চট করে একটু কথা বলবো। মধুশ্রী তুমি তখন আমরা গানের ব্রেকের আগে আমরা কথা বলছিলাম চ্যালেঞ্জ নিয়ে, তুমি বলছিলে তুমি বাচ্চাদের যে কিরকম অন্য যে দিকগুলো যে তোমার সাথে যে অ্যাডজাস্ট করার, একটা কথা বলো তুমি একটা ভালো একটা পয়েন্ট সেখানে বলছিলে যে বাচ্চাদেরকে রেসপেক্ট দেওয়া, তাহলে মানে ব্যাপারটা মিউচুয়াল, রাইট? মোস্টলি আমাদের মানে ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়াতে, তারপরে আমরা এখানে এসেছি, আমাদের বাচ্চাদের এখানে বড় করছি, এখানে যেটা আই থিঙ্ক তোমরাও এটা এগ্রি করবে যে এখানে যেটা বেশি মানে প্রেডোমিনেন্টলি হয় যে এক্সট্রা ফ্রিডম, তাই না? বাচ্চাদের যেমন কি একদম অনেক ফ্রিডম, তো তোমার থেকে আমি জানতে চাইবো যে ধরো কতটা ফ্রিডম, কোথায় তুমি লিমিট একটা ধরো একটা স্টপ বলবে যে এর বেশি ফ্রিডম দেওয়া যাবে না বা এর থেকে কম না, বা মানে একটা ধরো গাইড।
3: থ্যাংক ইউ রুনা। অ্যাকচুয়ালি আমি কতটা ফ্রিডম বলবো না, বাট আমি বলতে চাই যে ধরো আমরা তো এখানে 20 ইয়ার্স আছি, বাচ্চারা এখানেই হয়েছে, বাট এখানকার এডুকেশন সিস্টেম আর ওদের বড় হতে দেখাটা, আমার ফিল হয় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। মানে ইটস নট অ্যাবাউট লাইক কে ফ্রিডম হয়ে ওরা যা খুশি করছে আর আমরা ওদের মানে ওটা মানে আমরা কিছু বলতে পারছি না বা আমাদের কন্ট্রোলে নেই, ইটস নট লাইক দ্যাট। মেবি মেবি লাইক দে স্টার্ট নোয়িং দ্য ওয়ার্ল্ড এ বিট আর্লি হোয়াট। সো আমার ফিল হয় এটাই যে লার্নিং সিস্টেমটা আমাদের, আমরা যেভাবে বড় হয়েছি আর এখানকার, ইটস টোটালি ডিফারেন্ট। বাট হয়তো এখন ইন্ডিয়াতে বা অন্য জায়গাতে অন্য কান্ট্রিতেও সিস্টেম গুলো চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, অ্যান্ড লাইক এনভায়রনমেন্টাল ক্লিনিনেস, রোড সেফটি। আমি আমি আমি অ্যাজ এ টিচার আমাদের এখানে অস্ট্রেলিয়ান স্কুলে যেভাবে পড়ানো হয় অনেক আর্লি এজ থেকে অনেক কিছু শেখানো হয়, তো বাচ্চারা অনেক অ্যালার্ট, বাচ্চারা ইউনিভার্স সম্বন্ধে, ওয়ার্ল্ড সম্বন্ধে আমাদের অত জ্ঞান ছিল না ছোটবেলায় যতটা এখানকার বাচ্চারা অ্যালার্ট। তো আমাদের যেটা প্রবলেম হয় আমাদের বড় হয়ে ওঠার, এখানে বড় হয়ে ওঠা বাচ্চাদের মধ্যে এটাই যে আমরা অত কিছু জানতাম না যতটা ওরা জানে। সো যে মিউচুয়াল রেসপেক্ট যেটা নিয়ে কথা বলছিলাম, যে ওদের ওই রেসপেক্ট দেওয়াটা হোয়েন দে আর লাইক 14 অ্যান্ড অ্যাভাব, গিভ দেম রেসপেক্ট কি ওরাও জানে, ওদেরও একটা মতামত থাকতে পারে সমস্ত বিষয় নিয়ে, সমস্ত কিছু নিয়ে, অ্যান্ড লিসেন টু দেম। ইফ উই লিসেন টু দেম দে লিসেন আস ব্যাক, লাইক দ্য অথরিটি। লাইক আই থিঙ্ক ইফ উই রিডিউস দ্যাট, লাইক ইউনো হোয়েন দে আর ইয়াং উই ডেফিনেটলি নিড দ্যাট, বাট হোয়েন দে গ্রো আপ আই থিঙ্ক ইফ ইউ ক্যান রিডিউস দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক ওদের চেঞ্জ না দেখার আগে যদি আমরা নিজেদের চেঞ্জ করতে পারি, আমার মনে হয় চ্যালেঞ্জেসগুলো খুব কম হয়। কারণ আমি দেখেছি যে আমি এজ এ ডিফারেন্ট পার্সন উইথ মাই ডটার অ্যান্ড উইথ মাই সান নাও, কারণ আমার ডটার যখন বড় হচ্ছিল, ডেফিনেটলি প্রত্যেকের ফ্যামিলিতে কিছু না কিছু থাকে, আমাদের ফ্যামিলিতেও ছিল। সো ওর বড় হয়ে ওঠার সময় আমার কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছিল যে আমি যদি আরো বেটার মা হতে পারতাম, যেটা আমি এখন শিখে আমার মনে হয় যে আমি ওই এইগুলো সবাইকে বলতে পারি যে হোয়েন দে আর লিটল গ্রোন আপ আই থিঙ্ক জাস্ট লিসেন টু দেম অ্যান্ড দে উইল লিসেন আস ব্যাক। থ্যাংক ইউ রুনা।
2: আমার মনে হয় যে ইট অলসো ডিপেন্ডস অপন দ্য প্রায়োরিটিস, লাইক প্রত্যেকটা ফ্যামিলিতে লাইক কোন ভ্যালিউজ গুলো একদম নন নেগোশিয়েবল। লাইক আমার লাইক সব ফ্যামিলিজ আর ডিফারেন্ট, রাইট? আর লাইক আমার আমার ফ্যামিলিতে আই উড সে দ্যাট সার্টেন থিংস আর নন নেগোশিয়েবল, দোজ ওইগুলো নিয়ে আই উড বি লাইক ভেরি স্ট্রিক্ট। নাও আগেন ইউ কান্ট ফাইট অল ব্যাটলস, ইউ হ্যাভ টু চুজ ইউর ব্যাটলস। সো আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মাই লাইক আমার 5 বছরের এক্সপিরিয়েন্সে হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড ইজ লাইক like you know choose your battles, shop battles fight kora jaye na, but again your non-negotiables, like ekdom prothom like early stages theke the things which are absolutely your family values, which are absolutely essential for you and you know that it is a non-negotiable for you, you know you spell that out to your child day one theke, taki prothom theke they know where kothay you know they can fly and where it is not going to land them. So I think oita prothom din theke spell out kore dewa, and the earlier the better, as karon ki amra I think amra onek shomoy amra bhabi bachchara ki ora bojhe na, but I have been amazed to see ki amra koto underestimate kori, like you know they understand everything. So joto early on you spell those rules out, or like you know what can be tolerated in your house and what would not be tolerated in your house, I think toto beshi you know it is just easier for everyone, for the child as well as for the parents to set those boundaries.
1: একদম ঠিক বলেছো সঞ্জুক্তা, তুমি এই পয়েন্টটা যেটা বললে এটা ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। মধুসূদন তুমি কিছু অ্যাড করতে চাও এটার
3: ব্যাপারে? আমি বলতে চাইছিলাম ওটাই যে আমি টিনেজার বাচ্চাদের লিসন করা নিয়ে বলছিলাম, আর সঞ্জুক্তা একটা ডিফারেন্ট নিয়ে বললো যে একদম গোড়ার থেকেই একটা রুটিন যদি আমরা ডিসিপ্লিন ফিক্স করে দিই। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি সবসময় এক্সাম্পল দিয়ে কথা বলতে ভালোবাসি, যেমন আমাদের ফ্যামিলিতে একটা রুল আছে, লাইক আফটার 10 উই অল পুট আওয়ার ফোন অর এনি ইলেকট্রনিক্স আইটেম আউটসাইড অ্যান্ড স্লিপ। সো লাইক যেটা আমরা আগে করিনি, সো এখন আমার সান হি ইজ 14 ইয়ার্স ওল্ড অ্যান্ড ভেরি সারপ্রাইজিং টু হিয়ার দ্যাট অ্যান্ড নো দ্যাট অলসো কি ও ফোন রেখে শোয়, অ্যান্ড আমরা সবাই ফোন রেখে শুই। তো এটা মনে হয় একটা ফ্যামিলি ডিসিপ্লিন, এরকম বাচ্চাদের শুরু থেকে যদি করা হয় আই থিঙ্ক এটা ফলো করাটাও খুব ইজি হয়ে যায়। তো ফ্যামিলি ডিসিপ্লিন, ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি ডিফারেন্ট ডিসিপ্লিন থাকে, তো এটা মেনটেন করা প্রথম থেকে খুব ভালো।
1: একদম একদম ঠিক বলেছ মধুশ্রী, একদম সংযুক্তা। একটা জিনিস তোমরা কি খেয়াল করছো, আমরা আস্তে আস্তে আমাদের যে আজকে থিমের দিকে ফ্লো করছি, মানে আমরা প্রথমে ডিসকাস করলাম যে আমাদের এই মাদারহুড, তার যে সময় বদলাচ্ছে। মনে করো তুমি 5 বছর আগে মা হয়েছো, মধুশ্রী এখন 19 বছরে বাচ্চা, কিন্তু দেখো আমরা একটা কমন গ্রাউন্ডে আসছি যে আস্তে আস্তে, চলো এই কমন গ্রাউন্ড নিয়ে আরো কিছু আমরা ডিসকাস করব, কিন্তু আমরা একটা ছোট্ট একটা গানের ব্রেক নিয়ে নিই।
0: এই গানটি গোত্র মুভি থেকে, সিঙ্গার অরিজিৎ সিং, গানের নাম মা, লিরিক্স আর কম্পোজিশন দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, আর ডাইরেক্ট করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়।

0: ব্রেক এর পরে ফিরে এলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডিলেড, প্রিয় ভারতী চ্যানেলের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। সংযুক্তার কাছে আবার আমি একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে আসব। সংযুক্ত, তুমি এই যে বলছিলে না যে গার্ড রেল দেওয়া, সেগুলো ছোটবেলা থেকেই মানে শুরু করা। দেখো, গার্ড রেল দিতে গিয়ে ধরো তুমি কি কোনো কোনো কোনো স্পেসিফিক কোনো একটা, ধরো একটা বা দুটো তোমার এক্সাম্পল আছে যে ধরো গার্ড রেল একটু বেশি হয়ে যাচ্ছে কি একটু কম, বা তুমি কি করে সেগুলোকে কোপিং করেছো? কম বাট ভাইটাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো শেয়ার করো।
1: নো টু জাঙ্ক ফুড।
2: হ্যাঁ, আই থিঙ্ক যেমন মাধু বললো যে আই থিঙ্ক অবভিয়াসলি লাইক জাঙ্ক সুগার, আই থিঙ্ক দ্যাট ইজ বিন লাইক ইউনো আই থিঙ্ক মোস্ট অফ দ্য প্যারেন্টস আজকালকার দিনে ইউনো দে আর লাইক দিস ইজ আ বিগ বিগ টপিক। এটার প্রবলেম এটা, যেমন ইভেন আই ইট হ্যাপেন্স উইথ মি এজ ওয়েল কি ইনকনসিস্টেন্সি আই উড সে, লাইক যখন সে সাপোজ আই এম ইন দ্য মিডল অফ ওয়ার্ক অ্যান্ড you know just because I have to get my things done, I mean you know I will okay fine you can have a sugary snack, but tar porer bar ami bolchi je no you are not allowed, so you know I'm not giving consistent messages, so I think that is my fault though. To shei gulo, I mean consistency is like it is very important, but again ota convenient noy bole you know we don't do that often. But yeah, so I think ota khub important, but jemon tumi bolchile guardrails, and again I think coming back to that what I was saying ki prottek family's values different hoy, so jemon amader barite we say a non negotiable thing ki bachcha bachpana oglo onno onno dike, but one thing that me and my partner are very like you know we put a lot of emphasis on is like kono rokom disrespect cholbe na, so that is very important for us, like পরে পরবর্তীকালে তুমি ইউনো যা করতে চাও দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ডিসরেসপেক্ট ইজ সামথিং দ্যাট উইল নট বি আমাদের বাড়িতে, উই আর নট গোয়িং টু টলারেট দ্যাট, ইউ নো ইয়োর চাইল্ড অলসো আন্ডারস্ট্যান্ডস দ্যাট, লাইক তো লাইক ইউনো শি উইল ডু অল কাইন্ডস অফ লাইক নো মানে অন্য কিছু করবে, বাট দেন শি নোস কি ইফ শি ক্রসেস হার বাউন্ডারি ইন দিস এরিয়া ইট উইল নট বি টলারেটেড, so I think ওইটাই like, but again consistency again is the key, so সব সময় সেটা হয় না, but seriously they understand everything.
0: একদম খাটি খাটি কথাগুলো বলছো, মানে এটাই বোঝা যাচ্ছে যে দেখো তুমি সবে ধরো 5 বছর হয়েছে, মা হয়েছে কি মধুশ্রী আরো অনেকদিন আগে হয়েছে, কিন্তু দেখো এই যে কমন গ্রাউন্ড গুলো কেমন ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা একটা কথা আমার না, তুমি যখন বলছো তুমি তো নিজে কাজ করো, তুমি মানে প্রফেশনাল একজন, তো আমার একটা কথা বারবার মনে হচ্ছিল, আচ্ছা এই যে তুমি যে ধরো সকাল থেকে বাচ্চার জন্য যে প্ল্যান করা, তারপরে তোমার নিজের অফিসের কাজ, তারপরে পার্টনারের জন্য কিছু করা, কমিউনিটির জন্য করা, তো এই সবের মধ্যে তুমি নিজের যত্ন নেওয়া বা নিজে যেটা যে তুমি যে আগে ছিলে 5 বছর আগে, তুমি যে ধরো সেলফ গ্রুম, তুমি যে নিজের একটা কেয়ার নেওয়া, সেগুলো যেন টাইম বার করতে পারো, কিভাবে সেই সেই জায়গাটাকে ম্যানেজ করো সেটা যদি একটু, কারণ তোমার তোমার মতো সবে মা হয়েছে বা ইয়াং যারা, তারা একটু মানে হোপফুল হবে শুনে, তুমি যদি তাদের জন্য কিছু বলতে চাও।
2: Well, to be honest, I would say ki like first 1 or 2 years like I just did not have any time for myself, but I think I would want to reword it differently now. I did not prioritize myself. Like, you know, bacha was always the priority. Looking back, was I right? I would say, akhon if I could change, yes, I would change things. Because I was thinking, akhon amar ja mone hoy, ki because I was not giving a lot of, not a lot, but at least like the basic time, manushe sanity jono jetuku nijer jono dorkar hoy, you know, I don't think I was the best version of myself. And if I was not the best version of myself, then my daughter also did not get the best version of me. And I can feel that I was very irritable at that point of time on it. But it was basically my fault. Like, you know, it was my lack of sleep. Like, you know, the other things that I should have prioritized for myself. But that shifted a lot, like a couple of years back. And that was in 2022, when actually my mom passed away. And at that time, I suddenly realized, like when that happened, I just realized ki, you know, I was what, around 35 at that point of time. And I just realized ki, it was so difficult for me to cope. And I thought, if if something happens to me, then my daughter, who was like around 2 years old that time, that it would be so hard. Like, I can't imagine going, making her go through that kind of a suffering. And I think that changed a lot in me. I started taking a lot more care of myself just because of the fact that, you know, I wanted to be a stronger, a more healthier person for myself and for my daughter, and so that I could also give her the best version of me. So I think there are new moms, I would definitely want to say ki oto kajer modhe we never prioritize ourselves, but ar tokhon mone hoy ki that is not important, but it is so, so important. Like, looking back, if I could change something, I think that is one thing that I would have changed. Karon ki oi shomoy jodi if I could have given more time to myself and if I could have been more present, I think I would have been a better mom in many ways. So I would again want to emphasize on the fact, especially for new moms, ki oi shomoy amra bujhi na, but it is so, so important to take care of yourself. Like, you know, get, like they say, it takes a village to raise a child. Don't shy away from any help that you get at any point of time. And I would say I have been very blessed. Like, you know, my friends, the community that I'm with, like, you know, jemon bolchile je tumi bolchile with the chan and everything, like, you know, I've got so much of help from everyone, and I think that is how it should be. And to be honest, like, if I could, I would, you know, pass that forward. I would do it for another new mom. But it is like, so don't shy away from any help. Don't think ki ke ki bhaje, you know, someone is going to think me incompetent, my partner, my in-laws, whatever. Ekdom kokhono rokom bhabte nei. Like, you know, get all the help you can. You have just, like, you know, bacha, it just hardly, it's like a couple of years jokhon you have that bonding, right? So oi shomoy, you know, to be able to spend that time with your child, you definitely need a lot of external help and support, and do not shy away from that. That is very, very important. If you do not take care of yourself, you wouldn't be able to give your 100% to your child, which is not fair.
0: Ekdom thik bolecho Sanjukta, ar khub sorry amra shobai jani je oi kakimar je presence ta je sei shomoy kotota tomar kache kotota ইম্পর্টেন্ট ছিল বলো। আচ্ছা শোনো, আমরা অনেকক্ষণ কথা বললাম, একটু ভারাক্রান্ত মন, চলো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। খুব সুন্দর একটা মিষ্টি মায়ের

0: আপনারা এই গানটি শুনলেন, মা মা গো মা আমি এলেম তোমার কোলে। এটি আমাদের বিখ্যাত মান্না দে গেয়েছেন তার অ্যালবামের টাইটেল চয়নিকা। মিউজিক ডিরেক্টর সুপর্ণাকান্তি ঘোষ, লিরিসিস্ট পুলক ব্যানার্জি।
1: গানের পরে আবার ফিরে এলাম। আপনারা শুনছেন 101.5 FM এর রেডিও অ্যাডিলেইডের প্রিয় ভারতী চ্যানেলের আলাপ অ্যাডিলেইডে। আমরা আজকে গল্প করছি মাতৃত্ব দিবস, মানে মাদার্স ডে, কিভাবে জেনারেশন ওয়াইজ বা কিভাবে এই যে মাতৃত্ব, মানে মাদার্স এর এটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই চেঞ্জের ভেতরে কিছু কিছু ফিলিংস, কিছু কিছু জিনিস একদম মানে হার্ড ট্রুথ এর মতো মানে ফিক্সড রয়েছে। তো আমরা এই কথার প্রসঙ্গে আমি একটু ওখানে মধুশ্রীর সাথে এখন কথা বলবো। মধুশ্রী, তুমি এই অনেকগুলো মানে ব্যাপারে তুমি অলরেডি মানে এখানে আলোকপাত করেছো, যে কিরম ভাবে যে বাচ্চাদের যে রেসপেক্ট নিয়ে কথা বললে, ছোট ছোট চ্যালেঞ্জ এইগুলো নিয়ে কথা বললে। একটা কথা আমার তোমার, আর তুমি যেহেতু বাচ্চাদের পড়াও, একটা জিনিস বলো তো, যে তুমি অনেকের সাথে কথা বলো, অনেক বড় ধরো কমিউনিটি, আমাদের ব্রডার ইন্ডিয়ান কমিউনিটি বলো, বা তুমি কি কি দেখো যে সব মায়ের মধ্যে মানে যে কি কি কমন সব ফ্যাক্টর সব মায়েদের মধ্যেই ধরো তুমি দেখেছো যে মানে ইনভেরিয়েবল, মানে চেঞ্জ হয়নি, যেগুলোতে সেম রয়েছে।
2: থ্যাংক ইউ রোনা। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এনজয় করছেন প্রোগ্রামটা। রুনা, দেখো সব মায়েরাই আমার মনে হয় বাচ্চাদের দেখতে চায় হ্যাপি, হেলদি অ্যান্ড সাকসেসফুল। সাকসেসটা অবশ্যই আসে অনেক পরে, বাট ডেফিনেটলি হেলথ ফার্স্ট অ্যান্ড দেন হ্যাপিনেস। তো এটা একটা কমন জিনিস, আর সে মেয়ে মা হোক বা ছেলের মা হোক। আর বাচ্চাদের বেড়ে ওঠা আর এই আমাদের সোশ্যাল লাইফ, অনেক সময় কি হয়, আমরা অনেক সময় পজিটিভ দিকটাও দেখি আর নেগেটিভ দিকটাও দেখি। একটা রেস, মানে ধরো এখন খুব বেশি দেখছি যেটা হচ্ছে, একটা কারো বাচ্চা ভালো করলে সবাই এক্সাম্পল দেয় যে এই দেখো ওই বাচ্চাটা এরকম করেছে, তুমি কেন করছো না, ও ওয়ার্ক হার্ড করে অত বিশাল কিছু হয়ে যেতে পারছে বা তুমি পারছো না। তো এটা হয়তো আমরা ভুলে যাই যে প্রত্যেক বাচ্চার ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেক বাচ্চার ক্যাপাবিলিটি আলাদা। হয়তো ও একটা অন্য বাচ্চা যে মেডিসিন ফিল্ডে হয়তো সাইন করছে, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সাইন করতে পারে, দেন হোয়াই নট। আমরা আমরা হয়তো ভুলে যাই যে ওই র্যাট রেসে ঢোকার কোনো দরকার নেই। মানে এটা একটা কমন, আমি মানে আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে, ইভেন আমারও কিছুটা মাইন্ডসেট দু তিন বছর আগে ওটা ছিল, যেটা এখন পুরোপুরি চেঞ্জড। আর আই ফিল প্রাউড কি আমি চেঞ্জ করতে পেরেছি মাইন্ডসেট। বাচ্চা যেখানে সাইন করবে সাপোর্ট দ্যাট এরিয়া, নট কি তুমি কি চাইছো বাচ্চা এটা হবে বা অন্যরা অন্যদের বাচ্চারা কি হচ্ছে। এটা যদি আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমার বাচ্চা কি চায়, আমার আমার বাচ্চা ক্যান বি এ গুড আর্টিস্ট, আমার বাচ্চা ক্যান বি এ সিঙ্গার, আমার বাচ্চা ক্যান বি এন ইঞ্জিনিয়ার অর লেখক অর এনিথিং এলস কুলার এরিয়া, যেটা ম্যাক্সিমাম এখন সবারই একটা ড্রিম কাইন্ড অফ। সো এটাকে সাপোর্ট করা যে নট হোয়াট ইউ ওয়ান্ট টু সি দেম গ্রো, লেট দেম গ্রো দেয়ার ও উইথ দেয়ার ওন বিউটি আর উইথ দেয়ার ওন ক্যাপাবিলিটি। দেখবে ওটা যদি আমরা সাপোর্ট করতে পারি অ্যান্ড বাচ্চারও মোর কনফিডেন্ট হয় আর বাচ্চারও ফিল করে যে আমার প্যারেন্টসের সাপোর্ট আছে, আর বাচ্চারা সেই এরিয়াতে গিয়ে ফিউচারে অনেক সাকসেসফুল হয়। তো এটা আমি বলার চেষ্টা করছি যে বাচ্চাদের বোঝার চেষ্টা করুন সবাই। এটা নয় যে বাচ্চারা বোঝে না, সবাই বোঝে, ওরাও মানুষ। আর আজকালকার বাচ্চারা আমার মনে হয় একটু বেশি স্মার্ট, মানে আমাদের তুলনায় আমরা যেরকম ছিলাম। প্রত্যেকটা বাচ্চা আলাদা, বলে না যে এভরি ক্যাটারপিলার অ্যাকচুয়ালি বাটারফ্লাই হয়ে যায়। তো সব বাচ্চারা, আমার ওই ছোট মেয়েটাকে যখন দেখি একটা ক্যাটারপিলার থেকে কিভাবে বাটারফ্লাই হয়ে ও এখন অন্য স্টেটে কিভাবে কিভাবে ওর গ্রোথটা দেখে আমি লাইক আমি হতবাক। মানে তখন আমার ফিল হয় যে আমরা প্রত্যেকটা প্যারেন্টস যদি বাচ্চাদের নিজের মতো করে গ্রো করতে দিই অ্যান্ড এরিয়া চুজ করতে দিই, আমার মনে হয় অল দ্য চিলড্রেন আর গোয়িং টু সাইন অ্যান্ড ফর এভার অ্যান্ড এভার। থ্যাংক ইউ রোনা,
1: একদম ঠিক বলেছো। সংযুক্তা, তোমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স আছে, যে কি কি জিনিস তুমি নোটিস করেছো, যে ধরো আমাদের কমিউনিটিতে অন্য কমিউনিটিতে, এই যে মধুশ্রী যে বললো যে থট প্রসেস, ডিফারেন্ট থট প্রসেস, তারপরে র্যাট্রেস, এইসবগুলো তুমি এছাড়া ধরো কি কি দেখেছো, যে সিমিলারিটিস সিমিলারিটিস কি কি তোমার মনে হয় যে কি কি?
3: সো রুনা দি, আই থিঙ্ক আই স্টার্ট অন আ লাইটার নোট। অ্যাট লিস্ট কারেন্টলি আমার বিগেস্ট চ্যালেঞ্জ, আর আই থিঙ্ক লাইক আরেকটু মানে অন্য ক্লাসের বাচ্চার মাদের সাথে কথা বলে বড় হ্যাভ ফাউন্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ লাইক লাঞ্চ বক্স বাড়িতে ফেরত আসা। আদার দ্যান দ্যাট আই উড সে কি হাউ মধু রাইটলি সেড, বাচ্চাকে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড লাইক ইউ নো এভরি কিড ইজ ভেরি ডিফারেন্ট, ইউ জাস্ট ওয়ান্ট ইউর চাইল্ড টু বি হ্যাপি। আমরা ইন্ডিয়া থেকে এত দূরে এসেছি ইজ বিকজ ki, you know, we have been part of the rat race. We came kind of, at least I would talk for myself, I came to escape that. And if I am pushing my child towards the same thing, then what was the point of it? Like, bari ghar, parents, you know, friends, shabai ke chhere eto dur ashar dorkar ta gechilo. And I would say that way, I have seen, like, ekhane when I have talked to people, like, erokom noy je parents ra mane kono onno jinishe mane kom priorities dicche. Like, I have seen parents over here, dhoro jader bachchara sports korche ba something, so dedicated. Like, ultimately, you are doing that because your child is interested in it. And, you know, you want them to shine. You want them to be happy. Ebar ami na bolchi je thik ache ja kichu kore nebe, you have to accept that. Obviously, there are limits and, you know, you are the parent. You have better understanding and you can better guide them. And mane nije dreams gulo kokhono bachchar opore jate na thopa hoy. I think that is very important. Bachcha kise bhalo, what they really enjoy. We have to let go of our traditional thoughts. I don't know, because I think the world is changing so much. Like, maybe half the jobs wouldn't even exist what we are doing by the time our children grow. So, Sheikhane, if we are not letting go of our own baggages, it'll be very difficult. And coming back to the discussion that we had before, like, you know, amra ek jagay ek rokom bhabe manush hoyechi jekhane, like, you know, things have been different. And like, agar tumi dekho India te onek beshi competition, so, you know, people had to do it. But ekhane orokom nei, like, everyone has an equal kind of an opportunity. So I think it is very hard to let go of our own baggages. But at the same time, we also need to understand that it is very important, because otherwise we are raising very broken children. And like, you know, I was listening to this podcast by Sadhguru the other day, and he was saying ki, because a bachcha was born to you, it doesn't mean that, you know, you own the bachcha and anything like that. It is like, it's a gift that has been given to you. You nurture the kid. But at the end of the day, it is their life, it is their destiny, and they have to find their way out. And you are just helping. But your dreams, putting your dreams onto them, I think that is very wrong. And especially as Indian parents, I think we have to understand that times are changing, things are changing. Kids these days, they are very smart. I would say their emotional intelligence, I would say any day, is much better than ours. They are much more empathetic people. You know, we should respect that and, you know, let them shine.
1: একদম ঠিক কথা বলেছো সংযুক্তা, তুমি এই কথার এই এটার ভেতর দিয়ে তুমি কিন্তু আমার যে আমি আরেকটা যে কথা তোমার থেকে জানবো ভাবছিলাম সেটা উত্তর অলরেডি মানে দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে দেখো বাচ্চারাও আমাদের কত কি শেখায়, তাই না? আমরা এখন একটা ছোট্ট গানের ব্রেক নেব, ব্রেকের পরে আমরা একটু কথা বলবো যে বাচ্চারা আমাদের কি কি শিখিয়েছে।
0: এখন এই গানটি শুনবেন ঘুম পাড়ানো মাসি পিসি, অ্যালবাম গানে গানে ছড়ায় ছবি, গেয়েছেন শ্রীরাধা ব্যানার্জি, মিউজিক ডিরেক্টর সুফিকা রহমান।

0: ফিরে এলাম ব্রেকের পরে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.5 FM এ প্রিয় ভারতী চ্যানেল রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। আমরা আজকে কথা বলছি দুজন মায়ের সাথে, মধুশ্রী আর সংযুক্তা। যেমন বললাম ব্রেকের আগে যে আমাদের বাচ্চারা আমাদের কি শিখিয়েছে, আমাদের আমি মধুশ্রীর থেকে একটু চট করে জানবো, আর তারপরে আমরা একটা র্যাপিড ফায়ার মতো করব যে মধুশ্রী বলবে আর সংযুক্তাও বলবে। তো মধুশ্রী, তুমি বলো যে তো টপ থ্রি থিংস তুমি কি শিখিয়েছে বাচ্চারা তোমাদের।
1: রুনা, হঠাৎ করে এরকম প্রশ্ন করলে মানুষ তাড়াতাড়ি করে উত্তর দেবে কি করে? তাও টপ থ্রি যদি তুমি বলো আর হঠাৎ করে আমাকে অ্যান্সার করতে হয়, তাহলে বলবো ধৈর্য, অসীম ধৈর্য। লাইক আমরা হয়তো অতটা ধৈর্যবান ছিলাম না আগে, যতটা বাচ্চা মানুষ করতে করতে এই লাস্ট 20 বছরে হয়েছি। ধৈর্য, আর একটা হচ্ছে হোপ, মানে যে কোনো সময় যতই চ্যালেঞ্জেস আসুক না কেন জীবনে, যে বাচ্চাদের মুখ দেখে আমরা অনেক কিছু, ইভেন আমরা ফ্যামিলির অনেক বলে যে নাটক, আমার বন্ধুদের মধ্যে অনেক সোশ্যাল অনেক অনেক কিছু চ্যালেঞ্জেস যেগুলো আমরা ওভারকাম করে যাই, এগুলো হয়তো বাচ্চাদের জন্যই আমরা পারি। যে যদি আমরা কিভাবে ওদের সামনে আমাদের প্রেজেন্ট করছি, আমাদের মতামত দিচ্ছি, এগুলো ডিপেন্ড করে, কেননা আমরা চাই যে ওরা ভালো মানুষ তৈরি হোক। তো বলতে পারো, আর বলতে পারো যে বেটার পার্সন, কেননা যখন একটা বাচ্চা তুমি মানুষ করছো 20 বছর ধরে, ওখান থেকে আমার মনে হয় শুধু বাচ্চা বড় হচ্ছে না, সাথে সাথে তার বাবা মাও বড় হচ্ছে। মানে আমার মেয়ের সাথে, ছেলের সাথে বলতে পারো, আমি মানে ইয়াং মাম ছিলাম, আমিও বলতে পারো ওদের সাথে সাথে বড় হয়েছি। তো আমি বলবো যে আমি পাছন করব সংযুক্তাকে, বাট ওটাই বলতে পারি যে ধৈর্য, আর কি বললাম যেন, হ্যাঁ, ধৈর্য, পরিবর্তন আর ভালো মানুষ।
2: টপ থ্রি তো জানি না, বাট আই উড ডেফিনেটলি, আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জন্য যেটা, আই উড সে আফটার বিং আ মাম, আই থিঙ্ক ডেফিনেটলি আই এম মাচ মোর গ্রাউন্ডেড, অ্যান্ড আই ফিল দ্যাট আই এম স্ট্রাইভিং, লাইক পুটিং এফর্ট টু বিকাম আ বেটার পার্সন। এই জন্য, কারণ কি, হোয়াট আই হ্যাভ সিন ইজ লাইক, ধরো ছোট ছোট ভ্যালিউজ দ্যাট ইউ ওয়ান্ট টু পুট ইন ইয়ার চাইল্ড, রাইট? আই কিপ অন টেলিং ইট টু হার, অ্যান্ড যখন আমি বলি লাইক, অ্যান্ড দিজ আর লাইক স্মল থিংস, যেটা আমরা যখন বড় হচ্ছি ইউ উড হ্যাভ হার্ড ফ্রম ইয়ার প্যারেন্টস সো মেনি টাইমস, বাট লাইক ইউনো অ্যাজ উই এন্টার ইন টু অ্যাডাল্টহুড অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড এভরিথিং, আমরা ওগুলো ভুলে যেতে থাকি। বাট দেন ছোট ছোট জিনিস যখন, যেমন ধরো আমি ওকে বলি যে ইউনো লাইক হোয়াট এভার ইট ইজ, ট্রুথ সবসময় বলা দরকার, ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
1: তুমি বাচ্চাদের যেটা দেখতে চাও আগে সেটা নিজে হও। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা।
0: মানে বলতে চাইছো যে তুমি লিড করে দেখিয়ে খুব ভালো লেগেছিল কোনো মোমেন্ট বা তোমার সবসময় মনে থাকবে?
2: কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা রাখার জন্য ওরা রিভারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, অ্যান্ড দেন লাইক ইউনো মি অ্যান্ড মাই মাম বোথ অফ আস লাইক ইউনো লিটারালি ওয়েন্ট ইন দ্য ওয়াটার অ্যান্ড চোজ আওয়ার কোল্ড ড্রিঙ্ক বটল অ্যান্ড গট ইট আউট অ্যান্ড হ্যাড এ সিপ ফ্রম দেয়ার। সো আই থিঙ্ক ইয়া, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড মেমোরিজ আই হ্যাভ।
0: দারুণ বললে, খুব ফানি কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব ক্লোজ মোমেন্ট। মধুশ্রী, তোমার কি বলো, তোমার মায়ের সাথে কোনো কিছু?
1: হ্যাঁ রুনা, খুব ভালো বলেছো। মাকে যখন প্রথমবার নিয়ে এসেছিলাম এখানে অ্যাডিলেডে, মা তখন সমুদ্র দেখে মানে স্টোনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওরা হ্যালেট কব্বি যেখানে এখন সংযুক্তরা থাকে, ওখানে কাছাকাছি একটা জায়গাতে, মানে মা জলের থেকে, আর যেমন হয় না যেমন বিচে ওখানে স্যান্ড এরিয়া আর স্টোন এরিয়া ওখানে থাকে, ওখানে ছোট ছোট পাথর আর শেলস কুড়োচ্ছিল, আর চারদিকে আর মা শাড়ি পরেছিল। আমার এখনো মনে আছে শাড়িটা একটু হাঁটুর কাছে তুলে মা কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে ওগুলো কালেক্ট করছিল। তখন আই ফেল্ট লাইক দ্য টিয়ার কেম সাডেনলি, আই ফেল্ট সো ইমোশনাল অ্যান্ড থট কি আমার মাও কি কতটা চাইল্ডহুড পেয়েছে, মানে যে মাও কখন যে বাচ্চা থেকে মা হয়ে গিয়ে যে চাইল্ডহুডটাই ভুলে গিয়েছিল। সো আই থট কি, আমার হাজবেন্ড তখন বলছিল মা পড়ে যাবেন পড়ে যাবেন, আমরা লেটার এনজয়, মানে লেটার এনজয় দ্যাট মোমেন্ট, ওটা আমি কোনোদিনই ভুলবো না।
0: আমি সংযুক্তাকে একটা ছোট্ট জিজ্ঞেস করবো যে তোমার এমন কোন গান বা এমন কিছু আছে যেটা তোমার বাচ্চার ফেভারিট গান, তুমি বলতে?
2: একখানা সং লাইক দিস ইজ কল দিল হে ছোটা সা, ইট হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ মাই ভেরি ফেভারিট সংস, আর সেই জন্য লাইক দুর্গা পুজোয় দ্যাট ওয়াজ লাইক আ সং দ্যাট বোথ অ্যান্ড আওয়ার ফার্স্ট ডান্স পারফরমেন্স টুগেদার, সো ইয়া দ্যাটস আ ভেরি স্পেশাল সং।
0: গানটা শোনার আগে জানতে ইচ্ছা করছে যে আমাদের ছোট্ট কিকি, তোমার মেয়ে, ওর গলায় কিছু কথা শোনতে ইচ্ছা করছে,
1: So you said that you love mama, is it? Okay. Now you tell me why you love
3: because
1: it.
3: Because mama takes care of me when I'm sick.
1: Oh, that's very cute. Thank you.
3: And mama makes me good spaghetti. And mama is my healthy friend. I love you, mom.
0: চলো এবার কি কি রনারে আমরা দিল হ্যায় ছোটা সা গানটা একটুখানি ক্লিপিং শুনবো। এটা বিখ্যাত রোজা 1992 মুভির থেকে নেওয়া, আর মিউজিক ডিরেক্টর এ আর রহমান।

0: কনসার্ট, তুমি কোনো বাচ্চাদের কোনো গান তুমি জানো যে ওদের ফেভারিট, তুমি বলতে চাও বা শোনাতে চাও দর্শক বন্ধুদের?
1: শিওর রুনা, একটা মেমারি যেটা আমার সাথে সবদিন রয়ে যাবে, যখন আমার মেয়ে জন্মেছিল এখানে প্রিন্টার্স হসপিটালে, আমার মা ছিল সাথে। পরের দিনই সকালে ওকে কোলে নিয়ে ঘুমোচ্ছিল না, তো আমি ওকে কোলে নিয়ে জানলার কাছে হাঁটছিলাম, আর মা বলছিল কিরে মেয়ের নাম তো, ভালো নাম তো দিয়ে দিয়েছিস, ডাক নাম কি দিবি? আমি বললাম জানি না মা, এখনো ওটা নিয়ে ভাবিনি কিছু। অ্যান্ড দেন বিকজ তোমরা জানো যে আমি গান করি, তো আমি ওকে ঘুম পাড়ানোর জন্য গান করছিলাম, তো হঠাৎ করে ওই গানটা করছিলাম ফুলে ফুলে ঢোলে ঢোলে, তো গানটার মধ্যে কুহু কুহু কুহু গায়েটা ছিল। তো মা বললো নামটা বেশ মিষ্টি তো কুহু, ওখানে যে কিছু মুহূর্ত আমরা পজ হয়ে গিয়ে তখন থেকে ওকে কুহু বলেই ডাকতে শুরু করলাম। তো আমার মেয়ে ডাক নাম কুহু, আর যে গানটা থেকে ওর নামটা এসছে আমি এক লাইন শোনাচ্ছি।

0: থ্যাংক ইউ শ্রোতা বন্ধুরা, থ্যাংক ইউ রুনা, থ্যাংক ইউ সংযুক্তা, খুব ভালো লাগলো আজকে মাতৃত্ব দিবসের কথা বলে আলাপ করে। থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ সংযুক্তা, থ্যাংক ইউ মধুশ্রী আমাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য, আর হ্যাপি মাদার্স ডে।
0: হ্যাপি মাদার্স ডে,
1: হ্যাপি মাদার্স ডে।
2: Now you're listening to our program for you.

0: Turn up the romance with Senti Nights and Papa J's Love Playlist.
1: I'm Herb Armstrong, and you listen to Radio LA.
2: Coming up now is a repeat broadcast from earlier today.
3: বন্ধুরা আমি রুনা আপনারা শুনছেন আলাপ অ্যাডিলেডের 101.5 FM এর রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেড আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব আমাদের এই মাসের মে মাসের ফার্স্ট রবিবারের দুপুরবেলা আমাদের প্রোগ্রাম হয় তো আমরা আজকে অবকাশ করব মাদার্স ডে আমাদের আজকের থিম হচ্ছে মাতৃত্বের পথ চলা সময় বদলায় অনুভূতি থাকে কিন্তু একই এই থিমের উপরে আজকে আমরা কথা বলবো আজকে শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে আমরা দুই মাকে পেয়েছি একজন খুব জাস্ট বাচ্চা খুব অল্প বয়স সংযুক্তা আর মধুশ্রী তো আমরা ওদের সাথে দুজনের সাথে কথা বলবো দেখবো যে ওদের যে অনুভূতি ওদের যে এক্সপিরিয়েন্স সেগুলো আমরা শুনবো আমরা কিছু লাইট মোমেন্ট শেয়ার করব কিছু কথা বলবো চ্যালেঞ্জ তারপরে বিভিন্ন অনেক কিছু টপিক নিয়ে চলুন আজকে আমরা একটু আমার গেস্টদের আমরা জানি গেস্টদের ব্যাপারে
4: আমি
3: নতুন মম এই কারণে বলতে চাইলাম বিকজ আমাদের রেসপেক্টে আমাদের বাচ্চারা তো এখন ইউনিতে মধুশ্রীর বাচ্চা ইউনিতে তো সেই রেসপেক্টে আমি বলতে চাইলাম যে তুমি
4: আমি
3: সংযুক্তার সাথে আজকে একটু কিছু কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই সংযুক্তা একটা কথা বলো তুমি যেহেতু মানে অফকোর্স তুমি বলে দিলে যে তুমি সবে মা হওনি তুমি অলরেডি 5 বছর তোমার বাচ্চার বয়স আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আচ্ছা মনে করো তুমি যখন প্রথমবারের জন্য মা হলে তখন মানে এক্স্যাক্টলি কোন কোন ব্যাপার তোমাকে খুব অবাক করেছিল তুমি যদি একটু শেয়ার করো শ্রোতা বন্ধুদের সাথে
4: সবচেয়ে বড় চেঞ্জ যেটা আমি দেখলাম নিজের মধ্যে আই থিঙ্ক দ্যাট উড বি লাইক ডেফিনেশন অফ লাভ আই উড সে দ্য ডেপথ অফ অল দ্য ইমোশনস এন্ড ফিলিংস আই থিঙ্ক ওইটা অনেকটা চেঞ্জ হয়ে যায় Like, again, I think it's we are much more self-centered. We only think about ourselves. But akbar, once you have a child, I think shop definition gulo ekdom change hoye jay. It's person. And I think onek positives, onek negatives, I would say, like, they are your biggest strength. But at the same time, like, you know, they are your biggest weakness as well. You are just so protective about them all the time. And you want the best for them for everything. And, like, everything revolves around them. At least, like, now my life entirely revolves around my daughter like you know like কোন রেস্টুরেন্টে খেতে যাব থেকে কোথায় ঘুরতে যাব everything is like you know what my daughter would enjoy more so I think that has been a big change in that entire perception
3: ঠিক বলেছো ওই যে তুমি যে বললে না যে লাভ মানে মনে হয় যে জানো তোমার যে আগের যে সেলফ আর যে যখন মা হলে তোমার সেলফটা পুরো চেঞ্জ হয়ে গেল মনে হলো তাই না তুমি একটা কথা বলো তো এই যে আইডেন্টিটি চেঞ্জটা যে হয় তুমি যেটা একদম রাইটলি বললে এটার ব্যাপারে তোমার তোমার কি রিফ্লেকশন পরে
4: কোনটা বেটার হবে কি হবে সো আই থিঙ্ক দ্য আইডেন্টিটি শিফট ওয়াইজ যেমন বলছি যে এভরিথিং what they would want to do I think that depth of that you know all the feelings and emotions they change to a big extent I think that has been very profound for me that has been a very different experience for me like আগে যেমন I would say like সবকিছু would be like I would be doing for myself or you know priorities I would say ভীষণ change হয়ে যায় like আগে যেমন ছিল কি it is me you know parents একসময় তারপরে you know, your husband, your partner. But akbar, I think once a child comes into your life, like shock kichu pichone chole jaye, and then, you know, your child becomes number one priority. And even with, I would say, even with work, that happens. Like jemon recently ekhon jemon school holidays cholchilo, and age ami kokhono bhabte patam na je, you know, quarter one I will be taking days off and, you know, just going for a movie with like, you know, taking days off. I would not ever have thought about that. But ekhon I think, like, you know, I feel ki that is very important. Like kodin age I was talking to a neighbor of mine, and she out of nowhere said that our child is a couple of years older than my daughter, like around 8, and she was saying ki for me it's like I just realized one day ki I have maximum another 10 summers left with my child. And I think that was very profound for me. Like that changed my perspective a lot, that this is my priority, because we have very limited amount of time with our children. Tarpore once they leave the nest, abar you are at your own. So I think shei jonno it's like, you know, your priorities change.
3: Sanjita, tumi kotota advanced thinking tomar ekhon dekho, tumi shobe 5 bochhorer bachcha ar tumi ekhon koto advanced e bhabcho. Acha tumi je je point gulo bolle amra ashbo sheigulo ekdom in depth e. চলুন আমরা একটা সুন্দর গান শুনি, হ্যাঁ, এই মায়ের উপরে, গানের পরে ফিরে আসবো।

0: এই মিষ্টি গানটি আপনারা শুনছিলেন গুগলি মুভি থেকে, সিঙ্গার মধুরা ভট্টাচার্য, লিরিক্স রিতম সেন, মিউজিক ডিরেক্টর স্যাভি, গান মা।
1: সংযুক্তা, তোমার সাথে কথা বলছিলাম গানের আগে যে আইডেন্টিটি শিফট, কিভাবে নিজেকে যে নিজের রিফ্লেকশন মানে দেখা, মানে চেঞ্জ যে তুমি সেটা দেখা, তো আমার একটু জানতে ইচ্ছা করছে যে তুমি এমন একটা মোমেন্ট বলো যে ধরো তোমার বাচ্চার সাথে খুব একটা মানে ঘনিষ্ঠ মুহূর্ত, যেটা যেটা তুমি সারা লাইফেও ভুলবে না, মানে চেষ্টা করলেও ভুলবে না।
2: রোনাদি, আই উড সে কি অবভিয়াসলি অনেক অনেক এরকম মোমেন্টস, লাইক ইউ নো ফ্রম ডে ওয়ান প্রচুর এরকম মোমেন্টস। আই থিঙ্ক মোস্ট লাইক অনেক অনেক স্পেশাল মোমেন্টস আই উড সে, লাইক you know, first time holding her, that was obviously something that I can never forget. Even before that, jokon like tomar the scan ya whatever happens and you hear the heartbeat for the first time, and I think ekhono if I close my eyes I can actually hear that heartbeat sound. That was my first interaction with my child, so very special. But tachara, I think onek onek murto, like so many times that you spend together, like choto choto jinish that gives them so much of happiness, be it like a you know cup of ice cream, you're spending some time with your pet and your child. I think those are so many, there are so many beautiful moments that we have created together.
1: Mane ekta koro bar kora jay na bolo, eto moment ekshathe share kora je tumi mane mone hoy jeno sob gulo, ar tumi jeta bolle na je prothom jonmabar porer je moment ta shotti seta
2: একটা কিছু স্পেশাল তো নয়, আই থিঙ্ক প্রচুর প্রচুর স্পেশাল মোমেন্টস
1: আছে। একটা যদি অ্যালবাম বানানো যেত তাহলে হয়তো একটা ছবির অ্যালবাম হয়ে যেত, তাই না? এত এত স্মৃতি। আচ্ছা, আমি এখন একটু মধুশ্রীর সাথে কথা বলবো, আর মধুশ্রী নিজে কাজ করে, এত বিজি থাকে। আমি এই সংযুক্তের সাথে যেটা বলছিলাম যে স্মৃতি মানে ভালো স্মৃতি, ফিরে তাকানো স্মৃতি, তোমার মধুশ্রী তোমার সন্তান মানে তোমার বাচ্চাদের কোনো এরকম স্মৃতি যেটা ধরো তোমার তোমাকে সব কোনো সময় ভুলবে না, এটা একটা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু শোনাও।
3: থ্যাংক ইউ রুনা, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের এই কথোপকথন আমাদের মাতৃত্বের দিন নিয়ে ভালো লাগছে শুনতে। আশা করি আপনারা সংযুক্তা রুনার আমার এক্সপিরিয়েন্স গুলো এনজয় করবেন। আমার অনেক অনেক মুহূর্ত মনে পড়ে, অনেক স্মৃতি আছে আমার বাচ্চাদের সাথে। আমার মেয়ের এখন বয়স 19 আর ছেলের বয়স 14। আমরা যখন আমাদের নতুন বাড়িতে মুভ করি তখন 12 বছর আগে, আমার মেয়ে একটু বড় ছিল, ছেলে মাত্র 2 বছর বয়স তখন। নতুন বাড়িতে মুভ করার পরে আমাদের বাড়িতে অনেক মানে বাগান আছে, গাছপালা আছে। আমার মেয়ে মেঘা একটা ছোট্ট মানে কাগজের রুম বানিয়ে একটা ছোট্ট ক্যাটারপিলার কালেক্ট করেছিল বাগান থেকে, আর ওরা দুজনে মিলে ওটাকে বাড়ির মধ্যে রেখে জল

0: দিয়ে তার মধ্যে ছোট ছোট ঘাস দিয়ে ওটাকে ধীরে ধীরে ধীরে ধীরে কিভাবে বাটারফ্লাই কয়েকদিনের মধ্যে ওটাকে ট্রান্সফরমেশনটা ওরা যেভাবে এক্সপিরিয়েন্স করলো, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আমরা ওটা ভিডিও করে রেখেছি, আমাদের অনেক ছবি আছে। ওই মুহূর্তটা আমাদের নতুন বাড়িতে এসে না এসে উইদিন 1 উইক, যেটা আমাদের কখনোই মানে আমি বলতে পারবো না বাচ্চাদের সাথে, ওটা যে একটা নেচারের সাথে কানেক্ট, আর যেটা যে মুহূর্তে ওরা বাড়ির সাথে কানেক্ট, অ্যান্ড একটা ছোট্ট একটা পোকাকে যেভাবে ওরা একটা বাড়ি দিল, সেই বাড়ি দেওয়ার মুহূর্তটা আমি কোনোদিনই ভুলবো না।
1: মধুশ্রী একদম ঠিক বলেছো, এই মানে ওটা কত সারপ্রাইজিং একটা ব্যাপার বলো, যে তুমি কখনো আশাই করনি যে তোমার যে ছোট বাচ্চারা অতটা একটা ডেপথে ভাববে যে একটা ছোট ক্যাটারপিলার তারও একটা বাড়ি চাই, তাই না? থ্যাংক ইউ মধুশ্রী শেয়ার করলে। এটা একটা কথা বলতো, আমরা আস্তে আস্তে একটু অন্যদিকে এখন ডিসকাশনটা এগোবো, তার আগে একটা জাস্ট ছোট একটা জিনিস জানতে ইচ্ছা করছিল। মনে করো তুমি যেহেতু অনেকদিন, তুমি বললে বাচ্চা টিনেজার দুজনই, তো এই যে বড় হচ্ছে যখন বাচ্চারা, তখন তুমি কি নোটিস করেছো যে তোমার যে মাতৃত্বের একটা যে ডাইমেনশন কিভাবে চেঞ্জ হচ্ছে, আর সেটা মানে কিরকম রেটে মানে চেঞ্জ হচ্ছে, বদলাচ্ছে কিরকম ভাবে, আর সেটা কিভাবে ধরো কোপ করেছো?
0: থ্যাংক ইউ রুনা। আমার বলতে গেলে মাতৃত্বের অনুভূতি বলবো যে যখন কোনো মানে মেয়ে মা হয় তখন মনে হয় প্রত্যেকটা অধ্যায়ই তাদের কাছে খুব স্পেশাল। সে একদম বেবি থেকে তাকে ফার্স্ট হোল্ড করার থেকে তাকে বড় করা, আর বড় হয়ে গিয়েও তাদের যখন সংসার হয়ে যায় নিজের, তখনও মনে হয় যে সেটাও একটা অন্যরকম অধ্যায়, অ্যাগেন বিউটিফুল। অ্যান্ড ছোট ছোট চ্যালেঞ্জেস ধরো প্রত্যেক মানে মানুষের সাথেই আসে, সেটা মাতৃত্ব বলো, পিতৃত্ব বলো, বা মানে সব সবকিছুতে সমস্ত জীবনের মানে সমস্ত মুহূর্তেই চ্যালেঞ্জেস আসে। বাচ্চাদের সাথে যেটা হয় যখন বাচ্চারা ছোট থাকে তখন যেটা আমাদের চ্যালেঞ্জেস থাকে এটা শারীরিক চ্যালেঞ্জ, তখন ওই ওদের হামাগুড়ি দেওয়া, ওদের ফিট করানো, ওদের সবকিছু চেঞ্জ করা, ওদের স্নান করানো, সমস্ত কিছু। আর ধীরে ধীরে যখন ওরা বড় হয়, স্কুলে যায়, টিনেজার হতে শুরু করে, তখন আসে একটা শারীরিক চ্যালেঞ্জ তো থাকেই, বাট ওটা কমে গিয়ে তখন মেন্টাল চ্যালেঞ্জ একটু বেড়ে যায়। কেননা বাচ্চারা বড় হতে থাকে, তাদের মতামত দিতে শেখে, আমাদের সাথে তারাও চেষ্টা করে যে তাদেরও কি মতামত সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। আর টিনেজারদের সাথে যেটা আমি খেয়াল করেছি যেটা হচ্ছে কি রেসপেক্ট, যখন ওরা ছোট বাচ্চা থাকে আমরা ওদের ধমকাচ্ছি, বলছি কিছু, একটু স্ট্রিক্ট হচ্ছি, ওরা খুব তাড়াতাড়ি শুনে নেয়, বিকজ তখন ওদের ব্রেন ডেভেলপমেন্টটা অতটা মানে নট নট টু অ্যাডাল্টহুড ইয়েট। কিন্তু যখন ওরা অ্যাডাল্টহুডের দিকে যায় তখন ওরা ফিল করে আমরা উই শুড লিসেন টু দেম অলসো, তো ওই রেসপেক্ট ওরা চায় যে দে ডিজার্ভ ইট। অ্যান্ড আমরা যদি ওটা দিয়ে ওদের সমস্ত আলোচনার সাথে, মানে ছোট ছোট আলোচনা, আজকে কি খাওয়া হবে, আজকে আমরা এখানে যাব, বা আমাদের উইকেন্ডে কি প্ল্যান, এগুলো যদি ওদেরকে একসঙ্গে আলোচনা করি ওদের সাথে নিয়ে, তাহলে ওরা খুব খুশি হয় দেখেছি। আর যদি কিছু আমি আমার নিজের মেয়ের সাথে এক্সপিরিয়েন্স করেছি, যদি আমরা কিছু ইনফরমেশন দিতে ভুলে যাই, দেন দে থিঙ্ক কি ওকে আমরা হয়তো কেয়ার করছি না অতটা, বা বেবি ভাবছি, তখন তারা একটু রেবেলিয়াস হয়ে যায় বা একটু রেগে যায়। তো এই ছোট ছোট চ্যালেঞ্জেস গুলো আসতে থাকে। আমরা যারা মানে এখানে যারা বড় হচ্ছি, বিশেষ করে অ্যাডিলেডে, আর আমাদের চাইল্ডহুড কেটেছে ইন্ডিয়াতে, তো আমাদের সাথে এই প্রবলেম গুলো আরো বেশি হয়, বিকজ আমরা একটা মাইন্ডসেট দেখেছি যে আমাদের বাবা মার সাথে আমরা কিভাবে বড় হয়েছি। আমরা চেষ্টা করি সেই মাইন্ডসেট দিয়ে আমাদের বাচ্চাদের বড় করতে, বাট আমাদের বাচ্চারা সেটা কতটা নিতে পারছে সেটাই একটা মেন চ্যালেঞ্জের দিকে। এটা একটা একটা গভীর ডিসকাশন, আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি ডিসকাস করতে গেলে প্রত্যেকের লাইফে এত এত মানে কথা বেরিয়ে আসে যে এটা অনেক মানে সময় লাগবে,
1: আরেকটা অধ্যায় হবে,
0: আরেকটা অধ্যায় হ্যাঁ আরেকটা অধ্যায় হবে, আরো 1 ঘন্টা রেডিও প্রোগ্রাম হয়ে যাবে। এবার ওনা একটা গানের ব্রেক নেওয়া যায় নাকি?
1: অবশ্যই, আমরা এখন একটা গানের ব্রেক নিই।

0: এই গানটি শুনছিলেন সংসারের ইতিকথা মুভি থেকে, কথা সরল গুহ, সুর শ্যামল মিত্র, গানটি গেয়েছেন শ্যামল মিত্র নিজে।
1: গানের ব্রেকের পরে ফিরে আসলাম। আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডিলেইডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেইডে। আমার সাথে আছে আজকের আমাদের অতিথি সংযুক্তা আর মধুশ্রী। আমি এবারে ব্রেকের আগে আমরা মধুশ্রীর সাথে একটু কথা বলছিলাম, সেখানে আমরা একটা মানে আমরা যেমন একটা মাতৃত্বের বিভিন্ন দিক দেখতে পাচ্ছিলাম, সেরকম কিছু যে পজিটিভ দিক, কিছুটা নেগেটিভ বলবো না, মানে চ্যালেঞ্জ, সেগুলোকে কিভাবে ওভারকাম করা। তো আমি এবারে সংযুক্তার সাথে একটু কথা বলবো যে মানে আমরা তো সংযুক্তার থেকে শুনলাম যে ওই যে মানে যে যে ভালো মানে খুব সুন্দর গভীর যে মোমেন্টগুলো ও যেগুলো ভুলতে পারে না বাচ্চার সাথে, সেই রকম কত মাল্টিপল আছে। এবারে একটা অন্য ডাইমেনশনে যাই, সংযুক্ত আমরা ডিসকাস করেছি যে আইডেন্টিটি শিফট হয়। তো তুমি তোমার যে এই বাচ্চা বড় করার লাস্ট 5 বছরের যে এক্সপিরিয়েন্স, তাতে কি কি স্পেসিফিক ধরো চ্যালেঞ্জ তুমি পেয়েছো এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছো?
2: Thanks, Runadi. Well, আমি বলবো যে ওকে, সো আইল টেল ইউ লাইক মাই বার্থ স্টোরি। সো মাই ডটার, শি ওয়াজ লাইক আ পারফেক্ট কোভিড বেবি, রাইট? তো যেদিনকে আমরা জানতে পারলাম যে লাইক ইউনো উই আর প্রেগনেন্ট, তার 5 দিনের মধ্যে দ্য বর্ডার্স ক্লোজড, রাইট? সো তো লাইক উই ডিড নট হ্যাভ এনি হেল্প ফ্রম হোম, অ্যান্ড আইরনিক্যালি বোথ আমি অ্যান্ড মাই হাজব্যান্ড উই আর লাইক দ্য ইয়াংগেস্ট অ্যাট হোম। সো লিটারালি দুজনে লাইফে কোনোদিনও কোনো বাচ্চা দেখিনি। And then out one fine day after like, you know, Namash Pade, I am like a baby was handed over to us. But this is your baby. And I think this is also like my husband has recorded it on video and I hope my daughter never finds that. But first time, jokhon nurse amar hate amar meke diyechilo dhorbar jonno, I literally said, no, I don't want to hold her. And she was like, why? And I was like, yeah, I'm worried that I'm going to drop her. And she was like, you know what, it's your child. One day you have to hold her. So you rather do it now. Taki jodi drop ho gora, we will help you out. So I think, so that was a, like, you know, from not seeing any child or never been very close to any child to suddenly one day being responsible for this little life. That is a huge responsibility. And I would say, of course, for the mother, but also for the father, because both of you, jokhon family nei, both of you are equally responsible for the child. So, yeah, so that has been a long journey from there. But I think it's always like, you know, lessons learned every day. Every day, ekta notun kichu shekha. And it's always through experiences. But oi ar ki mane cholte thake, change hote thake. অনেক কিছু শিখেছি আমরা, লাইক অ্যান্ড আই থিঙ্ক লাইক লাইক দে সে লাইক মেবি সেকেন্ড চাইল্ড ইজ মাচ মোর ইজিয়ার বিকজ ইউ নো ইউ হ্যাভ অলরেডি বিন আ মাদার, বাট ওই উইথ ফার্স্ট চাইল্ড আই থিঙ্ক অনেক অনেক কিছু লাইক প্রথমবার এভরিথিং ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড নিউ, তো তার সাথে সাথে আর কি সব কিছু শেখা।
1: একদম ঠিক বলেছো, এই যে ছোট ছোট তুমি যে অভিজ্ঞতা বললে, যে একটা ঘটনা বললে, যে তুমি হঠাৎ করে মনে হয় না যে কেউ একটা তোমার হাতে একটা বড় একটা হ্যাম্পার ব্যাগ দিচ্ছে একদম ফুল উইথ রেসপন্সিবিলিটি, এন্ড ইউ সাডেনলি লাইক হোয়াট, দেন স্লোলি তুমি কি আস্তে আস্তে বুঝতে পারছো যে হ্যাঁ এটা তোমার রেসপন্সিবিলিটি, তোমাকেই বড় করতে হবে, তোমাকেই স্নান করাতে হবে। আমার মনে আছে সঞ্জিতা মধুশ্রী আমরা সবাই গেছিলাম, আর কিভাবে সেই ফার্স্ট স্নান করানো, মধুশ্রীর কথা উঠতে আমি মধুশ্রীর সাথে একটু একটু চট করে একটু কথা বলবো। মধুশ্রী তুমি তখন আমরা গানের ব্রেকের আগে আমরা কথা বলছিলাম চ্যালেঞ্জ নিয়ে, তুমি বলছিলে তুমি বাচ্চাদের যে কিরকম অন্য যে দিকগুলো যে তোমার সাথে যে অ্যাডজাস্ট করার, একটা কথা বলো তুমি একটা ভালো একটা পয়েন্ট সেখানে বলছিলে যে বাচ্চাদেরকে রেসপেক্ট দেওয়া, তাহলে মানে ব্যাপারটা মিউচুয়াল, রাইট? মোস্টলি আমাদের মানে ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়াতে, তারপরে আমরা এখানে এসছি, আমাদের বাচ্চাদের এখানে বড় করছি, এখানে যেটা আই থিঙ্ক তোমরাও এটা এগ্রি করবে যে এখানে যেটা বেশি মানে প্রিডোমিনেন্টলি হয় যে এক্সট্রা ফ্রিডম, তাই না? বাচ্চাদের যেমন কি একদম অনেক ফ্রিডম, তো তোমার থেকে আমি জানতে চাইবো যে ধরো কতটা ফ্রিডম, কোথায় তুমি লিমিট একটা ধরো একটা স্টপ বলবে যে এর বেশি ফ্রিডম দেওয়া যাবে না বা এর থেকে কম না, বা মানে একটা ধরো গাইড।
3: থ্যাংক ইউ রুনা। অ্যাকচুয়ালি আমি কতটা ফ্রিডম বলবো না, বাট আমি বলতে চাই যে ধরো আমরা তো এখানে 20 ইয়ার্স আছি, বাচ্চারা এখানেই হয়েছে, বাট এখানকার এডুকেশন সিস্টেম আর ওদের বড় হতে দেখাটা, আমার ফিল হয় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। মানে ইটস নট অ্যাবাউট লাইক কে ফ্রিডম হয়ে ওরা যা খুশি করছে আর আমরা ওদের মানে ওটা মানে আমরা কিছু বলতে পারছি না বা আমাদের কন্ট্রোলে নেই, ইটস নট লাইক দ্যাট। মেবি লাইক দে স্টার্ট নোয়িং দ্য ওয়ার্ল্ড এ বিট আর্লি। হোয়াট সো আমার ফিল হয় এটাই যে লার্নিং সিস্টেমটা আমাদের, আমরা যেভাবে বড় হয়েছি আর এখানকার, ইটস টোটালি ডিফারেন্ট। বাট হয়তো এখন ইন্ডিয়াতে বা অন্য জায়গাতে অন্য কান্ট্রিতেও সিস্টেম গুলো চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, অ্যান্ড লাইক এনভায়রনমেন্টাল ক্লিনিনেস, রোড সেফটি। আমি অ্যাজ এ টিচার আমাদের এখানে অস্ট্রেলিয়ান স্কুলে যেভাবে পড়ানো হয় অনেক আর্লি এজ থেকে অনেক কিছু শেখানো হয়, তো বাচ্চারা অনেক অ্যালার্ট, বাচ্চারা ইউনিভার্স সম্বন্ধে, ওয়ার্ল্ড সম্বন্ধে আমাদের অত জ্ঞান ছিল না ছোটবেলায় যতটা এখানকার বাচ্চারা অ্যালার্ট। তো আমাদের যেটা প্রবলেম হয় আমাদের বড় হয়ে ওঠার, এখানে বড় হয়ে ওঠা বাচ্চাদের মধ্যে এটাই যে আমরা অত কিছু জানতাম না যতটা ওরা জানে। সো যে মিউচুয়াল রেসপেক্ট যেটা নিয়ে কথা বলছিলাম, যে ওদের ওই রেসপেক্ট দেওয়াটা ওয়েন দে আর লাইক 14 অ্যান্ড অ্যাভাব, গিভ দেম রেসপেক্ট কি ওরাও জানে, ওদেরও একটা মতামত থাকতে পারে সমস্ত বিষয় নিয়ে, সমস্ত কিছু নিয়ে, অ্যান্ড লিসেন টু দেম। ইফ উই লিসেন টু দেম দে লিসেন আস ব্যাক। Like the authority, like I think if we reduce that, like, you know, when they're young, we definitely need that. But when they grow up, I think if we can reduce that, and I think ওদের চেঞ্জ না দেখার আগে যদি আমরা নিজেদের চেঞ্জ করতে পারি, আমার মনে হয় চ্যালেঞ্জেস গুলো খুব কম হয়। কেননা আমি দেখেছি যে আমি এজ এ ডিফারেন্ট পার্সন উইথ মাই ডটার অ্যান্ড উইথ মাই সান নাও। কেননা আমার ডটার যখন বড় হচ্ছিল, ডেফিনেটলি প্রত্যেকের ফ্যামিলিতে কিছু না কিছু থাকে, আমাদের ফ্যামিলিতেও ছিল। সো ওর বড় হয়ে ওঠার সময় আমার কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছিল যে আমি যদি আরো বেটার মা হতে পারতাম, যেটা আমি এখন শিখে আমার মনে হয় যে আমি ওই এইগুলো সবাইকে বলতে পারি যে ওয়েন দে আর লিটল গ্রোন আপ, আই থিঙ্ক জাস্ট লিসেন টু দেম অ্যান্ড দে উইল লিসেন আস ব্যাক। থ্যাংক ইউ রুনা।
2: আমার মনে হয় যে ইট অলসো ডিপেন্ডস অপন দ্য প্রায়োরিটিস, লাইক প্রত্যেকটা ফ্যামিলিতে লাইক কোন ভ্যালিউজ গুলো একদম নন নেগোশিয়েবল। লাইক আমার লাইক সব ফ্যামিলিজ আর ডিফারেন্ট, রাইট? আর লাইক আমার আমার ফ্যামিলিতে আই উড সে দ্যাট সার্টেন থিংস আর নন নেগোশিয়েবল, দোজ ওইগুলো নিয়ে আই উড বি লাইক ভেরি স্ট্রিক্ট। নাও আগেন ইউ কান্ট ফাইট অল ব্যাটলস, ইউ হ্যাভ টু চুজ ইউর ব্যাটলস। সো আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মাই লাইক আমার 5 বছরের এক্সপিরিয়েন্সে হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড ইজ লাইক like you know, choose your battles, shop battles fight kora jaye na, but again your non-negotiables, like ekdom prothom like early stages theke the things which are absolutely your family values, which are absolutely essential for you, and you know that it is a non-negotiable for you, you spell that out to your child day one theke, taki prothom theke they know where kothay you know they can fly and where it is not going to land them. So I think oita prothom din theke spell out kore dewa, and the earlier the better, as karon ki amra I think amra onek shomoy amra bhabi bachchara ki ora bojhe na, but I have been amazed to see ki amra koto underestimate kori, like you know they understand everything. So joto early on you spell those rules out, or like you know what is what can be tolerated in your house and what would not be tolerated in your house, I think তত বেশি ইউ নো ইট ইজ জাস্ট ইজিয়ার ফর এভরিওয়ান, ফর দ্য চাইল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য প্যারেন্টস টু সেট দোজ বাউন্ডারিজ।
1: একদম ঠিক বলেছো সঞ্জুক্তা, তুমি এই পয়েন্টটা যেটা বললে এটা ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে। মধুসূদন তুমি কিছু অ্যাড করতে চাও এটার
3: ব্যাপারে? আমি বলতে চাইছিলাম ওটাই যে আমি টিনেজার বাচ্চাদের লিসন করা নিয়ে বলছিলাম, আর সঞ্জুক্তা একটা ডিফারেন্ট ইয়ে নিয়ে বললো যে একদম গোড়ার থেকেই একটা রুটিন যদি আমরা ডিসিপ্লিন ফিক্স করে দিই। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি সবসময় এক্সাম্পল দিয়ে কথা বলতে ভালোবাসি, যেমন আমাদের ফ্যামিলিতে একটা রুল আছে লাইক আফটার 10 উই অল পুট আওয়ার ফোন অর এনি ইলেকট্রনিক্স আইটেম আউটসাইড অ্যান্ড স্লিপ। সো লাইক যেটা আমরা আগে করিনি, সো এখন আমার সান হি ইজ 14 ইয়ার্স ওল্ড অ্যান্ড ভেরি সারপ্রাইজিং টু হিয়ার দ্যাট অ্যান্ড নো দ্যাট অলসো কি ও ফোন রেখে শোয়, অ্যান্ড আমরা সবাই ফোন রেখে শুই। তো এটা মনে হয় একটা ফ্যামিলি ডিসিপ্লিন, এরকম বাচ্চাদের শুরু থেকে যদি করা হয় আই থিঙ্ক এটা ফলো করাটাও খুব ইজি হয়ে যায়। তো ফ্যামিলি ডিসিপ্লিন, ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি ডিফারেন্ট ডিসিপ্লিন থাকে, তো এটা মেনটেন করা প্রথম থেকে খুব ভালো।
1: একদম একদম ঠিক বলেছ মধুশ্রী, একদম সংযুক্তা। একটা জিনিস তোমরা কি খেয়াল করছো, আমরা আস্তে আস্তে আমাদের যে আজকে থিমের দিকে ফ্লো করছি, মানে আমরা প্রথমে ডিসকাস করলাম যে আমাদের এই মাদারহুড, তার যে সময় বদলাচ্ছে। মনে করো তুমি 5 বছর আগে মা হয়েছো, মধুশ্রী এখন 19 বছরে বাচ্চা, কিন্তু দেখো আমরা একটা কমন গ্রাউন্ডে আসছি যে আস্তে আস্তে, চলো এই কমন গ্রাউন্ড নিয়ে আরো কিছু আমরা ডিসকাস করব, কিন্তু আমরা একটা ছোট্ট একটা গানের ব্রেক নিয়ে নিই।
0: এই গানটি গোত্র মুভি থেকে, সিঙ্গার অরিজিৎ সিং, গানের নাম মা, লিরিক্স আর কম্পোজিশন দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, আর ডাইরেক্ট করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়।

0: ব্রেকের পরে ফিরে এলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডিলেড, প্রিয় ভারতী চ্যানেলের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। আর সংযুক্তার কাছে আবার আমি একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে আসব। সংযুক্ত, তুমি এই যে বলছিলে না যে গার্ড রেল দেওয়া, সেগুলো ছোটবেলা থেকেই মানে শুরু করা, দেখো গার্ড রেল দিতে গিয়ে ধরো তুমি কি কোনো কোনো কোনো স্পেসিফিক কোনো একটা, ধরো একটা বা দুটো তোমার এক্সাম্পল আছে যে ধরো গার্ড রেল একটু বেশি হয়ে যাচ্ছে কি একটু কম, বা তুমি কি করে সেগুলোকে কোপিং করেছো? কম বাট ভাইটাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো শেয়ার করো।
1: নো টু জাঙ্ক ফুড। হ্যাঁ, আই থিঙ্ক যেমন মাতু বললো যে আই থিঙ্ক অবভিয়াসলি লাইক জাঙ্ক সুগার, আই থিঙ্ক দ্যাট ইজ বিন লাইক ইউ নো, আই থিঙ্ক মোস্ট অফ দ্য প্যারেন্টস আজকালকার দিনে ইউ নো দে আর লাইক দিস ইজ আ বিগ বিগ টপিক। এটার প্রবলেম এটা, যেমন ইভেন আই আই ইট হ্যাপেন্স উইথ মি এজ ওয়েল কি ইনকনসিস্টেন্সি আই উড সে, লাইক যখন সে সাপোজ আই এম ইন দ্য মিডল অফ ওয়ার্ক অ্যান্ড ইউ নো জাস্ট বিকজ আই হ্যাভ টু গেট মাই থিংস ডান, আমি ইউ নো আই উইল ওকে ফাইন ইউ ক্যান হ্যাভ আ সুগারি স্ন্যাক, বাট তারপরের বার আমি বলছি যে নো ইউ আর নট অ্যালাউ, তো ইউ নো আই এম নট গিভিং কনসিস্টেন্ট মেসেজেস, তো আই থিঙ্ক দ্যাট ইজ মাই ফল্ট দো। তো সেইগুলো আই মিন কনসিস্টেন্সি ইজ লাইক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আগেন ওটা কনভিনিয়েন্ট নয় বলে ইউ নো উই ডোন্ট ডু দ্যাট অফটেন, বাট ইয়া সো আই থিঙ্ক ওটা খুব ইম্পর্টেন্ট। বাট যেমন তুমি বলছিলে গার্ড রেলস, অ্যান্ড আগেন আই থিঙ্ক কামিং ব্যাক টু দ্যাট হোয়াট আই ওয়াজ সেইং কি প্রত্যেক ফ্যামিলির ভ্যালিউজ ডিফারেন্ট হয়। সো যেমন আমাদের বাড়িতে উই সে আর নন নেগোশিয়েবল থিং কি বাচ্চা বাচ্চপানা ওগুলো অন্য অন্যদিকে, বাট ওয়ান থিং দ্যাট মি অ্যান্ড মাই পার্টনার আর ভেরি লাইক ইউ নো উই পুট আ লট অফ এমফেসিস অন ইজ লাইক কোনো রকম ডিসরেসপেক্ট চলবে না। So that is very important for us, like pore porborti kale tumi you know ja korte chao that is different, but disrespect is something that will not be amader barite we are not going to tolerate that, you know your child also understands that, like to like you know she will do all kinds of like oh no matlab onno kichu korbe, but then she knows ki if she crosses her boundary in this area it will not be tolerated. So I think oitai like, but again consistency again is the key. So shob shomoy seta hoy na, but seriously they understand everything.
0: একদম খাঁটি খাঁটি কথাগুলো বলছো, মানে এটাই বোঝা যাচ্ছে যে দেখো তুমি সবে ধরো 5 বছর হয়েছে, মা হয়েছে কি মধুশ্রী আরো অনেকদিন আগে হয়েছে, কিন্তু দেখো এই যে কমন গ্রাউন্ড গুলো কেমন ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা একটা কথা আমার না, তুমি যখন বলছো তুমি তো নিজে কাজ করো, তুমি মানে প্রফেশনাল একজন, তো আমার একটা কথা বারবার মনে হচ্ছিল, আচ্ছা এই যে তুমি যে ধরো সকাল থেকে বাচ্চার জন্য যে প্ল্যান করা, তারপরে তোমার নিজের অফিসের কাজ, তারপরে পার্টনারের জন্য কিছু করা, কমিউনিটির জন্য করা, তো এই সবের মধ্যে তুমি নিজের যত্ন নেওয়া বা নিজে যেটা যে তুমি যে আগে ছিলে 5 বছর আগে, তুমি যে ধরো সেলফ গ্রুম, তুমি যে নিজের একটা কেয়ার নেওয়া, সেগুলো যেন টাইম বার করতে পারো, কিভাবে সেই সেই জায়গাটাকে ম্যানেজ করো সেটা যদি একটু, কারণ তোমার তোমার মতো সবে মা হয়েছে বা ইয়াং যারা, তারা একটু মানে হোপফুল হবে শুনে, তুমি যদি তাদের জন্য কিছু বলতে চাও।
1: Well, to be honest, I would say ki like first 1 or 2 years like I just did not have any time for myself, but I think I would want to reword it differently now. I did not prioritize myself. Like, you know, bacha was always the priority. Looking back, was I right? I would say, akhon if I could change, yes, I would change things. Because I was thinking, akhon amar ja mone hoy ki because I was not giving a lot of, not a lot, but at least like the basic time, manushe sanity jono jetuku nijer jono dorkar hoy. You know, I don't think I was the best version of myself. And if I was not the best version of myself, then my daughter also did not get the best version of me. And I can feel that I was very irritable at that point of time on it. But it was basically my fault. Like, you know, it was my lack of sleep. Like, you know, the other things that I should have prioritized for myself. But that shifted a lot, like a couple of years back. And that was in 2022, when actually my mom passed away. And at that time, I suddenly realized, like when that happened, I just realized ki, you know, I was what, around 35 at that point of time. And I just realized ki it was so difficult for me to cope. And I thought, if if something happens to me, then my daughter, who was like around 2 years old that time, that it would be so hard. Like, I can't imagine going, making her go through that kind of a suffering. And I think that changed a lot in me. I started taking a lot more care of myself just because of the fact that, you know, I wanted to be a stronger, a more healthier person for myself and for my daughter, and so that I could also give her the best version of me. So I think there are new moms, I would definitely want to say ki oto kajer modhe we never prioritize ourselves, but ar tokhon mone hoy ki that is not important, but it is so, so important. Like, looking back, if I could change something, I think that is one thing that I would have changed. Karon ki oi shomoy jodi if I could have given more time to myself and if I could have been more present, I think I would have been a better mom in many ways. So I would again want to emphasize on the fact, especially for new moms, ki oi shomoy amra bujhi na, but it is so, so important to take care of yourself. Like, you know, get, like they say, it takes a village to raise a child. Don't shy away from any help that you get at any point of time. And I would say I have been very blessed, like, you know, my friends, the community that I'm with, like, you know, jemon bolchile je tumi bolchile with the chan and everything, like, you know, I've got so much of help from everyone, and I think that is how it should be. And to be honest, like, if I could, I would, you know, pass that forward. I would do it for another new mom. But it is like, so don't shy away from any help. Don't think ki ke ki bhabche, you know, someone is going to think me incompetent, my partner, my in-laws, whatever. Ekdom kokhono rokom bhabte nei. Like, you know, get all the help you can. You have just, like, you know, bachcha, it just hardly, it's like a couple of years jokhon you have that bonding, right? So oi shomoy, you know, to be able to spend that time with your child, you definitely need a lot of external help and support, and do not shy away from that. That is very, very important. If you do not take care of yourself, you wouldn't be able to give your 100% to your child, which is not fair.
0: Ekdom thik bolecho Sanjukta, ar khub sorry amra shobai jani je oi kakimar je presence ta je sei shomoy koto ta tomar kache koto ta ইম্পর্টেন্ট ছিল বলো। আচ্ছা শোনো, আমরা অনেকক্ষণ কথা বললাম, একটু ভারাক্রান্ত মন, চলো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। খুব সুন্দর একটা মিষ্টি মায়ের

0: আপনারা এই গানটি শুনলেন, মা মা গো মা আমি এলেম তোমার কোলে। এটি আমাদের বিখ্যাত মান্না দে গিয়েছেন তার অ্যালবামের টাইটেল চয়নিকা, মিউজিক ডিরেক্টর সুপর্ণকান্তি ঘোষ, লিরিসিস্ট পুলক ব্যানার্জি।
1: গানের পরে আবার ফিরে এলাম। আপনারা শুনছেন 101.5 FM এর রেডিও অ্যাডিলেইডের প্রিয় ভারতী চ্যানেলের আলাপ অ্যাডিলেইডে। আমরা আজকে গল্প করছি মাতৃত্ব দিবস, মানে মাদার্স ডে, কিভাবে জেনারেশন ওয়াইজ বা কিভাবে এই যে মাতৃত্ব, মানে মাদার্স এর এটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই চেঞ্জের ভেতরে কিছু কিছু ফিলিংস, কিছু কিছু জিনিস একদম মানে হার্ড ট্রুথ এর মতো মানে ফিক্সড রয়েছে। তো আমরা এই কথার প্রসঙ্গে আমি একটু ওখানে মধুশ্রীর সাথে এখন কথা বলবো। মধুশ্রী, তুমি এই অনেকগুলো মানে ব্যাপারে তুমি অলরেডি মানে এখানে আলোকপাত করেছো, যে কিরম ভাবে যে বাচ্চাদের যে রেসপেক্ট নিয়ে কথা বললে, ছোট ছোট চ্যালেঞ্জ এইগুলো নিয়ে কথা বললে। একটা কথা আমার তোমার, আর তুমি যেহেতু বাচ্চাদের পড়াও, একটা জিনিস বলো তো, যে তুমি অনেকের সাথে কথা বলো, অনেক বড় ধরো কমিউনিটি, আমাদের ব্রডার ইন্ডিয়ান কমিউনিটি বলো, বা তুমি কি কি দেখো যে সব মায়ের মধ্যে মানে যে কি কি কমন সব ফ্যাক্টর সব মায়েদের মধ্যেই ধরো তুমি দেখেছো যে মানে ইনভেরিয়েবল, মানে চেঞ্জ হয়নি, যেগুলোতে সেম রয়েছে।
2: থ্যাংক ইউ রোনা। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা এনজয় করছেন প্রোগ্রামটা। দেখো, সব মায়েরাই আমার মনে হয় বাচ্চাদের দেখতে চায় হ্যাপি, হেলদি অ্যান্ড সাকসেসফুল। সাকসেসটা অবশ্যই আসে অনেক পরে, বাট ডেফিনেটলি হেলথ ফার্স্ট অ্যান্ড দেন হ্যাপিনেস, তো এটা একটা কমন জিনিস, আর সে মেয়ে মা হোক বা ছেলের মা হোক। আর বাচ্চাদের বেড়ে ওঠা আর এই আমাদের সোশ্যাল লাইফ, অনেক সময় কি হয়, আমরা অনেক সময় পজিটিভ দিকটাও দেখি আর নেগেটিভ দিকটাও দেখি। একটা রেস, মানে ধরো এখন খুব বেশি দেখছি যেটা হচ্ছে, একটা কারো বাচ্চা ভালো করলে সবাই এক্সাম্পল দেয় যে এই দেখো ওই বাচ্চাটা এরকম করেছে, তুমি কেন করছো না, ও ওয়ার্ক হার্ড করে অত বিশাল কিছু হয়ে যেতে পারছে বা তুমি পারছো না। তো এটা হয়তো আমরা ভুলে যাই যে প্রত্যেক বাচ্চার ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেক বাচ্চার ক্যাপাবিলিটি আলাদা। হয়তো ও একটা অন্য বাচ্চা যে মেডিসিন ফিল্ডে হয়তো সাইন করছে, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সাইন করতে পারে, দেন হোয়াই নট। আমরা আমরা হয়তো ভুলে যাই যে ওই র্যাট রেসে ঢোকার কোনো দরকার নেই। মানে এটা একটা কমন, আমি মানে আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে, ইভেন আমারও কিছুটা মাইন্ডসেট দু তিন বছর আগে ওটা ছিল, যেটা এখন পুরোপুরি চেঞ্জড, আর আই ফিল প্রাউড কি আমি চেঞ্জ করতে পেরেছি মাইন্ডসেট। বাচ্চা যেখানেই সাইন করবে, সাপোর্ট দ্যাট এরিয়া, নট কি তুমি কি চাইছো বাচ্চা এটা হবে বা অন্যরা অন্যদের বাচ্চারা কি হচ্ছে। এটা যদি আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমার বাচ্চা কি চায়, আমার আমার বাচ্চা ক্যান বি এ গুড আর্টিস্ট, আমার বাচ্চা ক্যান বি এ সিঙ্গার, আমার বাচ্চা ক্যান বি এ ইঞ্জিনিয়ার অর লেখক অর এনিথিং এলস কুলার এরিয়া, যেটা ম্যাক্সিমাম এখন সবারই একটা ড্রিম কাইন্ড অফ। সো এটাকে সাপোর্ট করা, যে নট হোয়াট ইউ ওয়ান্ট টু সি দেম গ্রো, লেট দেম গ্রো দেয়ার ওন, উইথ দেয়ার ওন বিউটি আর উইথ দেয়ার ওন ক্যাপাবিলিটি। দেখবে ওটা যদি আমরা সাপোর্ট করতে পারি অ্যান্ড বাচ্চারও মোর কনফিডেন্ট হয়, আর বাচ্চারাও ফিল করে যে আমার প্যারেন্টসের সাপোর্ট আছে, আর বাচ্চারা সেই এরিয়াতে গিয়ে ফিউচারে অনেক সাকসেসফুল হয়। তো এটা আমি বলার চেষ্টা করছি যে বাচ্চাদের বোঝার চেষ্টা করুন সবাই। এটা নয় যে বাচ্চারা বোঝে না, সবাই বোঝে, ওরাও মানুষ। আর আজকালকার বাচ্চারা আমার মনে হয় একটু বেশি স্মার্ট, মানে আমাদের তুলনায় আমরা যেরকম ছিলাম। প্রত্যেকটা বাচ্চা আলাদা, বলে না যে এভরি ক্যাটারফ্লাই ক্যাটারপিলার অ্যাকচুয়ালি বাটারফ্লাই হয়ে যায়। তো সব বাচ্চারা, আমার ওই ছোট মেয়েটাকে যখন দেখি একটা ক্যাটারপিলার থেকে কিভাবে বাটারফ্লাই হয়ে ও এখন অন্য স্টেটে কিভাবে কিভাবে ওর গ্রোথটা দেখে আমি লাইক আমি হতবাক। মানে তখন আমার ফিল হয় যে আমরা প্রত্যেকটা প্যারেন্টস যদি বাচ্চাদের নিজের মতো করে গ্রো করতে দিই অ্যান্ড এরিয়া চুজ করতে দিই, আমার মনে হয় অল দ্য চিলড্রেন আর গোয়িং টু সাইন অ্যান্ড ফর এভার অ্যান্ড এভার। থ্যাংক ইউ রোনা,
1: একদম ঠিক বলেছো। সংযুক্তা, তোমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স আছে, যে কি কি জিনিস তুমি নোটিস করেছো, যে ধরো আমাদের কমিউনিটিতে অন্য কমিউনিটিতে, এই যে মধুশ্রী যে বললো যে থট প্রসেস, ডিফারেন্ট থট প্রসেস, তারপরে র্যাট্রেস, এইসবগুলো তুমি এছাড়া ধরো কি কি দেখেছো, যে সিমিলারিটিস সিমিলারিটিস কি কি তোমার মনে হয় যে কি?
3: সুরনাদি, আই থিঙ্ক আই স্টার্ট অন আ লাইটার নোট। অ্যাট লিস্ট কারেন্টলি আমার বিগেস্ট চ্যালেঞ্জ, আর আই থিঙ্ক লাইক আর একটু মানে অন্য ক্লাসের বাচ্চার মাদের সাথে কথা বলে বড় হ্যাভ ফাউন্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ লাইক লাঞ্চ বক্স বাড়িতে ফেরত আসা। আদার দ্যান দ্যাট আই উড সে কি হাউ মধু রাইটলি সেড, বাচ্চাকে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড লাইক ইউ নো এভরি কিড ইজ ভেরি ডিফারেন্ট, ইউ জাস্ট ওয়ান্ট ইউর চাইল্ড টু বি হ্যাপি। আমরা ইন্ডিয়া থেকে এত দূরে এসেছি ইজ বিকজ ki, you know, we have been part of the rat race. We came kind of, at least I would talk for myself, I came to escape that. And if I am pushing my child towards the same thing, then what was the point of it? Like, bari ghar, parents, you know, friends, shabai ke chhere eto dur ashar dorkar ta gechilo. And I would say that way, I have seen, like, ekhane when I have talked to people, like, erokom noy je parents ra mane kono onno jinishe mane kom priorities dicche. Like, I have seen parents over here, dhoro jader bachchara sports korche ba something, so dedicated. Like, ultimately, you are doing that because your child is interested in it. And, you know, you want them to shine. You want them to be happy. Ebar ami na bolchi je thik ache ja kichu kore nebe, you have to accept that. Obviously, there are limits and, you know, you are the parent. You have better understanding and you can better guide them. And mane nije dreams gulo kokhono bachchar opore jate na thopa hoy. I think that is very important. Bachcha kise bhalo, what they really enjoy. We have to let go of our traditional thoughts. I don't know, because I think the world is changing so much. Like, maybe half the jobs wouldn't even exist what we are doing by the time our children grow. So, Sheikhane, if we are not letting go of our own baggages, it'll be very difficult. And coming back to the discussion that we had before, like, you know, amra ek jagay ek rokom bhabe manush hoyechi, jekhane, like, you know, things have been different. And, like, agar tumi dekho, India te onek beshi competition. So, you know, people had to do it. But ekhane orokom nei, like, everyone has an equal kind of an opportunity. So, I think it is very hard to let go of our own baggages. But at the same time, we also need to understand that it is very important, because otherwise we are raising very broken children. And, like, you know, I was listening to this podcast by Sadhguru the other day, and he was saying ki, because a bachcha was born to you, it doesn't mean that, you know, you own the bachcha and anything like that. It is like it's a gift that has been given to you. You nourish, you nurture the kid. But at the end of the day, it is their life, it is their destiny, and they have to find their way out. And you are just helping. But your dreams, putting your dreams onto them, I think that is very wrong. And especially as Indian parents, I think we have to understand that times are changing, things are changing. Kids these days, they are very smart. I would say their emotional intelligence, I would say any day, is much better than ours. They are much more empathetic people. You know, we should respect that and, you know, let them shine.
1: একদম ঠিক কথা বলেছো সংযুক্তা, তুমি এই কথার এই এটার ভেতর দিয়ে তুমি কিন্তু আমার যে আমি আরেকটা যে কথা তোমার থেকে জানবো ভাবছিলাম সেটা উত্তর অলরেডি মানে দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে দেখো বাচ্চারাও আমাদের কত কি শেখায়, তাই না? আমরা এখন একটা ছোট্ট গানের ব্রেক নেব, ব্রেকের পরে আমরা একটু কথা বলবো যে বাচ্চারা আমাদের কি কি শিখিয়েছে।
0: এখন এই গানটি শুনবেন ঘুম পাড়ানো মাসি পিসি, অ্যালবাম গানে গানে ছড়ায় ছবি, গেয়েছেন শ্রীরাধা ব্যানার্জি, মিউজিক ডিরেক্টর সুফিকা রহমান।

0: ফিরে এলাম ব্রেকের পরে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.5 FM এ প্রিয় ভারতী চ্যানেল রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। আমরা আজকে কথা বলছি দুজন মায়ের সাথে, মধুশ্রী আর সংযুক্তা। যেমন বললাম ব্রেকের আগে যে আমাদের বাচ্চারা আমাদের কি শিখিয়েছে, আমাদের আমি মধুশ্রী থেকে একটু চট করে জানবো, আর তারপরে আমরা একটা র্যাপিড ফায়ার মতো করব যে মধুশ্রী বলবে আর সংযুক্তাও বলবে। তো মধুশ্রী, তুমি বলো যে তো টপ থ্রি থিংস তুমি কি শিখিয়েছে বাচ্চারা তোমাদের।
1: রুনা, হঠাৎ করে এরকম প্রশ্ন করলে মানুষ তাড়াতাড়ি করে উত্তর দেবে কি করে? তাও টপ থ্রি যদি তুমি বলো আর হঠাৎ করে আমাকে অ্যান্সার করতে হয়, তাহলে বলবো ধৈর্য, অসীম ধৈর্য। লাইক আমরা হয়তো অতটা ধৈর্যবান ছিলাম না আগে, যতটা বাচ্চা মানুষ করতে করতে এই লাস্ট 20 বছরে হয়েছি। ধৈর্য, আর একটা হচ্ছে হোপ। মানে যে কোনো সময় যতই চ্যালেঞ্জেস আসুক না কেন জীবনে, যে বাচ্চাদের মুখ দেখে আমরা অনেক কিছু, ইভেন আমরা ফ্যামিলির অনেক বলে যে নাটক, আমার বন্ধুদের মধ্যে অনেক সোশ্যাল অনেক অনেক কিছু চ্যালেঞ্জেস যেগুলো আমরা ওভারকাম করে যাই, এগুলো হয়তো বাচ্চাদের জন্যই আমরা পারি। যে যদি আমরা কিভাবে ওদের সামনে আমাদের প্রেজেন্ট করছি, আমাদের মতামত দিচ্ছি, এগুলো ডিপেন্ড করে, কেননা আমরা চাই যে ওরা ভালো মানুষ তৈরি হোক। তো বলতে পারো, আর বলতে পারো যে বেটার পার্সন, কেননা যখন একটা বাচ্চা তুমি মানুষ করছো 20 বছর ধরে, ওখান থেকে আমার মনে হয় শুধু বাচ্চা বড় হচ্ছে না, সাথে সাথে তার বাবা মাও বড় হচ্ছে। মানে আমার মেয়ের সাথে ছেলের সাথে বলতে পারো, আমি মানে ইয়াং মাম ছিলাম, আমিও বলতে পারো ওদের সাথে সাথে বড় হয়েছি। তো আমি বলবো যে আমি পাচন করবো সংযুক্তাকে, বাট ওটাই বলতে পারি যে ধৈর্য, আর কি বললাম জানো, হ্যাঁ ধৈর্য, পরিবর্তন আর ভালো মানুষ।
2: টপ থ্রি তো জানি না, বাট আই উড ডেফিনেটলি, আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জন্য যেটা, আই উড সে আফটার বিং আ মাম, আই থিঙ্ক ডেফিনেটলি আই এম মাচ মোর গ্রাউন্ডেড, অ্যান্ড আই ফিল দ্যাট আই এম স্ট্রাইভিং লাইক পুটিং এফর্ট টু বিকাম আ বেটার পার্সন। এই জন্য, কারণ কি, হোয়াট আই হ্যাভ সিন ইজ লাইক, ধরো ছোট ছোট ভ্যালিউজ দ্যাট ইউ ওয়ান্ট টু পুট ইন ইয়ার চাইল্ড, রাইট? আই কিপ অন টেলিং ইট টু হার, অ্যান্ড যখন আমি বলি লাইক, অ্যান্ড দিজ আর লাইক স্মল থিংস, যেটা আমরা যখন বড় হচ্ছি ইউ উড হ্যাভ হার্ড ফ্রম ইউর প্যারেন্টস সো মেনি টাইমস, বাট লাইক ইউনো অ্যাজ উই এন্টার ইন টু অ্যাডাল্টহুড অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড এভরিথিং, আমরা ওগুলো ভুলে যেতে থাকি। বাট দেন ছোটো ছোটো জিনিস যখন, যেমন ধরো আমি ওকে বলি যে ইউনো লাইক হোয়াট এভার ইট ইজ, ট্রুথ সবসময় বলা দরকার, ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
1: তুমি বাচ্চাদের যেটা দেখতে চাও আগে সেটা নিজে হও, হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা।
0: মানে বলতে চাইছো যে তুমি লিড করে দেখি, খুব ভালো লেগেছিল কোনো মোমেন্ট বা তোমার সবসময় মনে থাকবে?
2: মানালিতে বিয়াস রিভার ছিল, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আই সাডেনলি রিমেম্বার দিস ওয়ান, ইট ওয়াজ আ ভেরি থিং ফর মি, লাইক কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা রাখার জন্য ওরা রিভারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, অ্যান্ড দেন লাইক ইউনো মি অ্যান্ড মাই মাম বোথ অফ আস লাইক ইউনো লিটারালি ওয়েন্ট ইন দ্য ওয়াটার অ্যান্ড চোজ আওয়ার কোল্ড ড্রিঙ্ক বটল অ্যান্ড গট ইট আউট অ্যান্ড হ্যাড এ সিপ ফ্রম দেয়ার। সো আই থিঙ্ক ইয়া, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড মেমোরিজ আই হ্যাভ।
0: দারুণ বললে, খুব ফানি কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব ক্লোজ মোমেন্ট। মধুশ্রী, তোমার কি বলো, তোমার মায়ের সাথে কোনো কিছু?
1: হ্যাঁ রুনা, খুব ভালো বলেছো। মাকে যখন প্রথমবার নিয়ে এসেছিলাম এখানে অ্যাডিলেডে, মা তখন সমুদ্র দেখে মানে স্টোনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওরা হ্যালেট কব্বি যেখানে এখন সংযুক্তরা থাকে ওখানে কাছাকাছি একটা জায়গাতে, মানে মা জলের থেকে, আর যেমন হয় না যেমন বিচে ওখানে স্যান্ড এরিয়া স্টোন এরিয়া ওখানে থাকে, ওখানে ছোট ছোট পাথর আর শেলস কুড়োচ্ছিল, আর চারদিকে আর মা শাড়ি পরেছিল, আমার এখনো মনে আছে শাড়িটা একটু হাঁটুর কাছে তুলে মা কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে ওগুলো কালেক্ট করছিল, তখন আই ফেল্ট লাইক দ্য টিয়ার কেম সাডেনলি, আই ফেল্ট সো ইমোশনাল অ্যান্ড থট কি আমার মাও কি কতটা চাইল্ডহুড পেয়েছে, মানে যে মাও কখন যে বাচ্চা থেকে মা হয়ে গিয়ে যে চাইল্ডহুডটাই ভুলে গিয়েছিল। সো আই থট কি, আমার হাজবেন্ড তখন বলছিল মা পড়ে যাবেন পড়ে যাবেন, আমরা লেটার এনজয়, মানে লেটার এনজয় দ্যাট মোমেন্ট, ওটা আমি কোনোদিনই ভুলবো না।
0: আমি সংযুক্তাকে একটা ছোট জিজ্ঞেস করবো যে তোমার এমন কোন গান বা এমন কিছু আছে যেটা তোমার বাচ্চার ফেভারিট গান, তুমি বলতে?
2: একখানা সং লাইক দিস ইজ কল দিল হে ছোটা সা, ইট হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ মাই ভেরি ফেভারিট সংস, আর সেই জন্য লাইক দুর্গা পুজোয় দ্যাট ওয়াজ লাইক আ সং দ্যাট বোথ অ্যান্ড আওয়ার ফার্স্ট ডান্স পারফরমেন্স টুগেদার, সো ইয়া দ্যাটস আ ভেরি স্পেশাল সং।
0: গানটা শোনার আগে জানতে ইচ্ছা করছে যে আমাদের ছোট্ট কি কি, তোমার মেয়ে, ওর গলায় কিছু কথা শোনতে ইচ্ছা করছে,
1: So you said that you love mama, is it? Okay. Now you tell me why you love
3: her. Because mama takes care of me when I'm
1: sick. Oh, that's very cute. Thank you.
3: Mama makes me good spaghetti. Yeah. And mama is my healthy food. I love you, mama.
0: চলো এবার কি কি রনারে আমরা দিল হ্যায় ছোটা সা গানটা একটুখানি ক্লিপিং শুনবো। এটা বিখ্যাত রোজা 1992 মুভির থেকে নেওয়া, আর মিউজিক ডিরেক্টর এ আর রহমান।